আকাশবাণী বিলোনিয়া, আজ 20 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টসে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

আকাশবাণী বিলোনিয়া, এখনই শুনুন অমৃতবাণী। অমৃতবাণীতে আজ শুনবেন ঋগ্বেদ থেকে পাঠ।

0: উদ্দীপ্ত, তাই তার কণ্ঠে উচ্চারিত হল, আমি রুদ্রগণ বসুগণের সঙ্গে বিচরণ করি, আমি আদিত্যের সঙ্গে এবং সকল দেবতাদের সঙ্গে থাকি, আমি মিত্র বরুণ এ উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী যুগলকে অবলম্বন করি, যে সোম আঘাতের ফলে সমুৎপন্ন আমি তাকে ধারণ করি, আমি তষ্টা পূষা অভগকে ধারণ করি, যে যজমান যজ্ঞ সামগ্রী আয়োজন পূর্বক সোমরস প্রস্তুত করেন আমি তাকে ধনদান করি, আমি রাজ্যের অধীশ্বরী ধন উপস্থিত করেছি জ্ঞান সম্পন্ন এবং যজ্ঞ উপযোগী বস্তু সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এরূপে দেবতারা নানা স্থানে সন্নিবেশিত করেছেন আমাকে, আমার আশ্রয়স্থান বিস্তর, বহু প্রাণীর মধ্যে আমি আবিষ্ট, যিনি দেখেন প্রাণ ধারণ করেন, শুনেন অথবা খাদ্য গ্রহণ করেন, তিনি এ সকল কাজ করেন আমার সহায়তাতে, আমাকে যারা মানে না তারা ক্ষয় হয়ে যায়, হে বিদ্বান শুনো, আমি যা বলছি তা শ্রদ্ধার যোগ্য, দেবতা ও মানুষ যার শরণাগত হয় তাঁর বিষয় আমি উপদেশ দিই, যাকে ইচ্ছা আমি বলবান স্তুতা অথবা ঋষি অথবা বুদ্ধিমান করতে পারি, রুদ্র যখন বিদ্বেষী শত্রুপতি উদ্যত হন তখন আমি বিস্তার করি তাঁর ধনু, লোকের জন্য আমি যুদ্ধ করি, আমি আবিষ্ট হয়েছি দুলুকে ও ভুলুকে।
1: সুরাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ, দুঃখিত অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরাঞ্জলি। সুরাঞ্জলি অনুষ্ঠানে আজ শুনবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিমূলক গান।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং।

তিনি ককটিশাল তালিয়ং তালনি শাল চিবড়ি শালমারি চিবড়িরা থামচিবা তিপরা বিশি জুলাই তালনি শালবা শালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রি মিটার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্স এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এম তেই এফ এম নিবু খাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ্গ যেন পান্ডানি পৈলাওনো খালায়ানো ককাহাম তিনি ককাহাম অংখা মাদার তেরেসা সালাংমা কক্রক নং নুকজাক টংনাই বড় রকন হামজাক মানিয়াহিনকে নুকজাকিয়া ঈশ্বরন বাহাইকে হামজাক নাই তুমুং নং বরকন আমজকনা থাঙ্কে হামজাকনানি জরামান গেলাক উফিলি বচাদি খাকতর তেই ক্রাক অংদি বেবাক বারজা শাকনি আগ তিসাই নাহারনানি ওয়ান সুকমুং সানামদি হাইখেসে নুকনাই বেবাক সামঙ্গ নং কপলাই তুমুং নং খরক সারা বরকন এবা একশো জন বরকন চারি উই মায়াহিনকে খরকসান ফানো চারি দি নং যেখিনি ফানো বুচাদি হামজাকমানো বীর দি যেতেই কে ব নিনি আরো ফাইয়ী খা খামই কিফিলিয়াতেই খে টং কচাং কাইসা মণিমানি বিশিংতিসে চেংজাগো যেন যত বরক সামুং কতর খ্লাইমাইয়া ফিয়া সামুং চিকন রকলে হামজাকমানি বিশিংতেই খ্লাইমানো সাইসংতেই মুচুংয়াহিনেই ওয়ান সুকমং ওংখা যত্তনিসাই কিরিমাসিসা বিগ্রা এবা গরৈ খেনাবাইকা মাদার তেরেসানি সালাংমা কব্রক

0: আউকে সঙ্গজরা লাইট হাজাক জরানি কগর কিসার সাইমান লাইয়ানো 1788 বিশিও তিনি তিনি হাই সালন কলকাতাও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ানি কাইসা আ জাগাও খকমানি তে ডাকাত খাইমানি অবাহান্য তুই কাইসা সানা থাকাঙ্গাই বিচার খাইমানি আবন তুই সৈজাক বাহাই বাহাইকে খাইনান আবন তুই খাতেজাক দংমানি আও তে হাই নাই তিনি তে হাই নি সালানো চিনি ভারত হাকতর নি বেলাখেন চিনি যাক নাই পলিটিশিয়ান এবারখাই বা লোক জনশক্তি পার্টি নি সংসাফাং রামবিলাস পাশওয়ান নি তিনি আছে মানে সাল তে 1947 বিশিও তিনি তিনি সালানো ব্রিটিশ পার্লামেন্ট ভারত নি স্বাধীনতা আইন আবনতেই পুইলা আপন খোর্জা যাক তে আপনি বিশিতেই ন ভারততেই ভারত নি অবাহাকে লামা সামেরি যাব তে হাই না হাই 1982 বিশিও হায়ং গনাঙ্গই সিনে যাক নাই দ্রুপদী রুচাপমুং গরং তে সুফি নি রুচাপনাই গরং হজরত ইনায়াত খান নি হানায়াকারী থাংমানি সাল আও আপন কারিফানো যে বেজুস ফাউন্ডিং এবার যে এমাজন সংসার নাই 1994 বিশিও সংসার ওই মানে জেফ বেজোস তে আপনার কারিফানো আলজেরিয়া বরকনি টংকচাং অবাহাকে ফ্রান্স বাই শিকাগিনা হামানি 1962 বিশিও আউকে সঙ্গ আশা জরা সাইমান লাইখা তিনি সাল তাম তাম পাতিখা আও গাঙ্গে সঙ্গ অজরাও তাই সাইমান লাইন সাকামগ্রানি ফাইসিঙ্গ
1: আও
0: থাকলায়ন তামিন আও গাকে তিনি অজরাও যেন সাইমান লাইন টাইফয়েড বেমার ডাক্তার বেলাখেন তুমি দমানি জরা তে ও যে বেমার মানে তুই রগ্ন তুই নঙ্গ সানা থাকাঙ্কাই বমাহাইকে যেন পইলা বিনি লক্ষণ নুকজাক হিমানি লুমানি অবাহাকে সালকদক জরা রমই বারে উই দমানি বকরক সামানি চাংমানি তে অখুইয়া আং মানে বহক সামানি অবাহাই রক নুমানি বিশিংতি কুচুক মানে তে বেকেরেন রক সামানি বিশিংতিব অবেমার নুকজাগ।

0: গাঙ্গায় ও বেমার মানে বাহাইকে এতে তামনি পাগে হিংকায় টাইফি ব্যাকটেরিয়া আবঙ্গা টাইফয়েডনি কাইসা রোগ বা বেমার ন পুইলা সৃষ্টি খেলায় অব হাইকে নিনি বহকনি বিশৃঙ্গ যে বেমার নুকজাক মানে তৈ ত্রুক ত্রুকে বাড়ি মানে সঙ্গ আবাব নুকজাকি দো এবার বা ও বেমার নমুং নাহামকে নাইকলিয়াঙ্কে সম হাইকে হিমানে গবং মা জঙ্গজালি থাকো ব্রঙ্কাইটিস নিমোনিয়া অব হাই রগ নিব গবং মা হামা হরতানিও জঙ্গজাল নুকজাকি থং তৈ বেকরেং রগ নিব জঙ্গজাল নুকজাগো তে আবো নকারি ফানো চিনি হার্ট রগ নিব বেমার নুকজাগো আবো নকারি ফানো তৈব গবং মা জঙ্গজালক নুকজাক মানে নুকজাগো তে অবনো বেমার খাঙ্কাই পৈলানো ডক্টর নি থানিও থাঙে নাইজাকি নামাই অব হাইকে বেমার নইলানো সাইমানা নামাই বাহে ভাগে আবনো তৈ তমুং ন সাকামগ্রাই নগো থাঙ্ক বেমার সাইমানা হিমানে থই এবার খাইব চিনি হামিয়ে কি মূ তৈ সুতৈ আবরণ বিশিং তৈ তৈ চিনি স্কিন রগো আর জায়গা বেকেরেন রগবো গবং মা জঙ্গজালক মানে নুকজাক তমুং অ বেমার নাইনি থাকাঙ্কাই বিশি ব্রুম ব্রুম ন গবং মা বরক সানা থাকাঙ্কাই অবহাইন লাক নি সেলাইফানো গবং মানে রগ নুকজাবো ফেবা হামানি রগ গবং নুকজাবো হাইফানো নাইনি থাকাঙ্কাই 1% এবার 2% হলো থইমানি নুকজাব তমুক সঙ্গ অ বেমার ন হাইন সিরিয়া নই তখন চুগিয়া আবনি বাকি বাহাইকে ইয়াকাকাই হিমানি আবনি বাকি টিকা এবার খাবার ভ্যাকসিন দিদানি নামাই জরাও যে সাথাইবান বেড়াই থাকাকে সঙ্গে তৈ রক জুদা অঙ্গ এবার খাবার তৈ রক খামিয়ে মানুষ মানে বিশিং তৈ সঙ্গ বেমার নই মানো আবনি বাকি তমুক সাকামক্রাই নগো থাকাঙ্কে আবনি বাকি বিথি এবার খাইবা ইঞ্জেকশন ডক রিমানি বিশিং তৈ অব হাই নকজাগো হাইন হাই সঙ্গে থাকাঙ্কাই তমুক সাকামিয়া টঙ্কাঙ্কাই চিনি চামুং রক কিসা জুদা খাইন মা চানাই বুঝে চাও আবু চায়াকারে দে তমুক হামিয়াঙ্গি তখন সঙ্গ টয়লেট দগব সাইসং নবহাইকে আর জায়গাও মা তঙাই তমুক নাইন থাকায় বুই যে জায়গা থাঙো আর জায়গা থাঙে তমানি জানাই তমুক বুসুক জোড়াতেই সেফ আবনি বাকি নাই কাহাম খাই জানা নামাই তমুক প্যাকেট এবার খাইবা যে ফাতারনি পাইনা মানো অবা হাইরক ফাস্টফুড ডগ চায় তমানি গবং চাও তমুক নাইন থাকাকে চিনি নক নুখুঙ্গ যে সামি চামানি আবো গবং কাহাম
1: আসুক জরা সা খামক্রাইনি ক খালাইকা যাবো খালাইনাই টং বিটি তিনি নিয়ে টং বিটিও মশো কাইমানতেই খালাইয়ান মশো কথাঙ্গ গবং ভিটামিন সি তৈ ক্যালসিয়াম রকমান থগো মশো কথাং যাকাহিনকে বুকুক রগো গসারক ইয়া যিনি সালব্রুমনি মুই সংতানি তৈ সেলাড সামথানি রগব মশো নাঙ্গো মশনো কারি চিনি চামুংসে ইয়া আপনি বাকি ন মশো কাইকাহিনকে নগ চামা বাড়া হাতি রগব ফালেই রং পয়সা আজি মানো ফাইদিকে বাই থাই রগ বা মশো কাহামুক আবরকনো কিসা সিলাইয়ানো নবার সাতুং নাংথানি তৈ তৈ গজা থাইয়া থাই রগন মশো হামকুক তৈ বেবাক তালন মশো কাই মানো এবার হামো জাবরা স্রাই স্রাই খেলাই ওয়াইব্রে ওয়াইবা আলবাই তৈ চকাম সৌই মশো বসা মা কাইথাই ফাং বসা কাইমানি বতাং বাই বতাং জালমানি ডক চিনি সিমি স্নিজি সেন্টিমিটার তৈ ফাং বাই ফাং জালমানি হিকে থামচিনি সিমি ব্রেজি সেন্টিমিটার অংনানি নামাই ফাং বসা সারিগো কাইকাহিনকে ন হামকুগো তৈ কাইমানি সালনি সালথাম ফুং সারি খেলাই তৈ মালুনাই মশো কাইমা হাও হেক্টর থগৈ মুসকি চিতন ইউরিয়া শের নেইরাবাচি টিএসপি শের নেইরা এমওপি শের সারাবাচি মা রিনাই মশয়া ফাং গরান নুখাহিনকে তৈ মারিনাই তৈ তৈ অংখরনানি লামা মাতনিনাই জাবরা ববরা নুকজাখে আবন সেরাই স্রাই মা খাইথাই তৈ সারিফ্রু হিনকে ইয়া ফাঙ্গিটিংগৈ হানো খুরসাওই মারিনাই জং তৈ কেসা খেলমানারক থাই মশো বুবার বারমান

0: আশ্রিত জোড়া উষা দেববর্মানী খরাঙ্গ রেচাপ মং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিনি ফুংনি ককবরক অহাইপান্ডা হায়ুংনি খরাং যতন ন হামবাই
1: এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুংনি খরাং আকাশবাণী বিলোনিয়া। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি, একটু পরেই অর্থাৎ সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরকে সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। সকাল 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে। সকাল 8টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত। 8:15 শুনবেন যা দেখলাম এ জীবনে, এতে বলবেন কিঙ্কর নারায়ণ দত্ত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে। এরপরেই শুনবেন গানের ভুবনে অনুষ্ঠান, সকাল 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠান, সকাল 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 দেশ বন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, 10:30 সুরভি অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। সকাল 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11টা বেজে 5 মিনিটে আগরতলা কেন্দ্র থেকে FM জয়েন্তের ককবরক অনুষ্ঠান, বেলা 1টা বেজে 30 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1টা বেজে 40 মিনিটে আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে FM জয়েন্তের ককবরক অনুষ্ঠান, দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে মিডডে নিউজ, 2টা বেজে 15 মিনিটে আমার চোখে আকাশবাণী, এতে বলবেন সোনালী চক্রবর্তী, বাচিক শিল্পী, আকাশবাণীর প্রাক্তন ঘোষিকা রামনগর আগরতলা থেকে। এরপরে শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান, 2টা বেজে 30 মিনিটে শুনবেন রবিবারের আলাপচারিতা, এতে শুনবেন সদ্য মা ও শিশুর যত্ন নিয়ে কিছু কথা, বলবেন অর্পিতা বিশ্বাস নার্সিং অফিসার বিলোনিয়া থেকে, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুপর্ণা সাহা। দুপুর 3টেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3টে বেজে 5 মিনিটে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5টে বেজে 5 মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5টা বেজে 10 মিনিটে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠান, 5টা বেজে 45 মিনিটের লোকসঙ্গীত অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, এতে প্রথমেই শুনবেন ককবরক নাটক চেথুয়াং এর প্রথম পর্ব রচনা রুহি দেববর্মা, এরপরে শুনবেন ককবরকে আধুনিক গান হিরণ দেববর্মার কণ্ঠে, 6টা বেজে 30 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ধারাবিবরণী, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার খেলার ধারাবিবরণী, 7টায় শুনবেন অনুষ্ঠান সূচি, 7টা বেজে 5 মিনিটে শুনবেন অনুষ্ঠান তারানা, 7টা বেজে 35 মিনিটে, 7টা বেজে 45 মিনিটে এবং 7টা বেজে 55 মিনিটে যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8টা বেজে 5 মিনিটে আবারও শুনতে পাবেন দিল্লি কেন্দ্র থেকে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারাবিবরণী। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। আজ সকালে অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও আমরা প্রথমেই ফিরে তাকাবো ইতিহাসের পাতায়। 1687 সালের আজকের এই দিনে ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজ্যাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারাল

অ্যানালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়। প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনেজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায় 1811 সালের আজকের এই দিনে। 1841 সালের এই দিনে টমাস কুক প্রথম ট্র্যাভেল এজেন্সি চালু করেন। ব্রাজিলের সাও পাওলোতে সামরিক অভ্যুত্থান ঘটে 1924 সালের আজকের এই দিনে। অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ করে 1932 সালের ঠিক এই দিনে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয় 1947 সালের এই দিনে। সাল 1948 ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়। বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার, সালটি ছিল 1954। 1962 সালের আজকের দিনে ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। 1977 সালের আজকের দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন। ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয় 1994 সালের আজকের দিনে। সাল 1996 ব্রিটেনের বিজ্ঞানী ডক্টর উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ডলি জন্ম নেয়। সাল 2002 23 বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসোবিকার স্ত্রী কন্যা এবং শীর্ষ সহযোগিতা নিয়ে দেশ ছেড়ে পলায়ন করেন। জার্মানির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক্সবাদী তাত্ত্বিক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন জন্মগ্রহণ করেন 1857 সালের আজকের দিনে। সাল 1886 জগদীশচন্দ্র গুপ্ত বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার জন্মগ্রহণ করেন। জন হাওয়ার্ড নর্থ্রপ মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক নোবেল পুরস্কার বিজয়ী জন্মগ্রহণ করেন 1891 সালের আজকের দিনে। সাল 1901 বীরেন্দ্রনাথ সরকার প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন। জ্ঞানেশ মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন 1926 সালের আজকের দিনে। মার্কিন অভিনেত্রী শার্লি নাইট জন্মগ্রহণ করেন 1936 সালের আজকের দিনে। দীপঙ্কর দে ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা জন্মগ্রহণ করেন 1944 সালের আজকের দিনে। ১৯৪১ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক। ১৮২৬ সালের আজকের এই দিনে ফরাসি রসায়নবিদ জোসেফ লুই প্রুস্ট মৃত্যুবরণ করেন। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড রাফেলস মৃত্যুবরণ করেন 1826 সালের আজকের দিনে। প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী মৃত্যুবরণ করেন 1957 সালের আজকের দিনে। বনবিহারী মুখোপাধ্যায় দরদি চিকিৎসক ও ব্যঙ্গ সাহিত্য স্রষ্টা মৃত্যুবরণ করেন 1965 সালের আজকের দিনে। জার্মান স্থপতি ভল্টার গ্রোপিউস মৃত্যুবরণ করেন 1969 সালের আজকের দিনে। টেনিস তারকা এলিজাবেথ রয়্যান মৃত্যুবরণ করেন 1979 সালের ঠিক এই দিনে। বিমলাকান্ত রায়চৌধুরী বিশিষ্ট সঙ্গীত সেতার ও বাদ্যশিল্পী পরলোকগমন করেন 1980 সালের আজকের দিনে। বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1993 সালের আজকের দিনে। ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় প্রয়াত হন 2007 সালের আজকের দিনে। আজ সকালে অনুষ্ঠানে আপনারা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন একটি রবীন্দ্রসঙ্গীত।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনলেন একটি রবীন্দ্রসঙ্গীত। আজ সকালে অনুষ্ঠানে এই সপ্তাহের যোগাসন এই পর্বে আজ শুনুন হলাসনের পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে। পিঠের উপর ভর দিয়ে শরীরকে লাঙ্গলের আকারে বাঁকানো হল হলাসন। এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। সোজা হয়ে হলাসন করার পদ্ধতি। সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দুটি শরীরের পাশে এবং হাতের তালু মেঝের দিকে রাখুন। শ্বাস টেনে দুই পা একসঙ্গে 90 ডিগ্রি পর্যন্ত তুলুন। এবার হাত দিয়ে কোমর ঠেলে পা দুটি মাথার পেছনে নিয়ে যান, যতক্ষণ না পায়ের আঙুলগুলো মেঝে স্পর্শ করে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকুন। এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। হলাসনের উপকারিতা: হজম শক্তি বৃদ্ধি, পেটে চাপ পড়ার ফলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়, মেরুদণ্ড শক্তিশালী করে। এটি পিঠ ও মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায় এবং পিঠের ব্যথা দূর করতে সাহায্য করে। থাইরয়েড নিয়ন্ত্রণ: গলায় চাপ পড়ার কারণে থাইরয়েড গ্রন্থি উদ্দীপ্ত হয়, যা হরমোনের ভারসাম্য বজায় রাখে। মানসিক চাপ হ্রাস: এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ক্লান্তি ও মানসিক চাপ দূর করে। শুনলেন এই সপ্তাহের যোগাসন এই পর্বে হলাসন করার পদ্ধতি এবং উপকারিতা সম্পর্কে।

এবারে চলে যাচ্ছি স্বাস্থ্য তথ্যে। স্বাস্থ্য তথ্যে আজ বলছি সুস্থ থাকতে কিছু নিয়ম কানুন। শরীরের সুস্থতা হলো মানুষের আসল জীবন, সেজন্য প্রথমেই বলা হয়ে থাকে প্রত্যেক মানুষের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা দরকার। সুস্থ শরীর ও শান্তিময় জীবন উপভোগ করতে সব মানুষই চায়, কিন্তু নানারকম বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মানুষের জীবনটাই এলোমেলো হয়ে যায়। শান্তি এবং স্বস্তি কোনোটাই মানুষ জীবনে সঠিকভাবে উপভোগ করতে পারে না। তবে বলা যায় জীবনে সুস্থ থাকার জন্য কিছু সূত্র রয়েছে যা প্রত্যেক মানুষের ক্ষেত্রে অবলম্বন করা খুবই জরুরি। সূত্রগুলি কী তা জেনে নেওয়া যাক। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে 2 অথবা 3 কিলোমিটার পথ হাঁটুন, এরপর একটু জল খেয়ে স্নান সেরে নিয়ে প্রার্থনায় বসুন, এতে মন এবং প্রাণ স্বতঃস্ফূর্ত থাকবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা হয়ে থাকে সর্বদা বসার সময় সোজা হয়ে বসুন, এমনকি প্রতিনিয়তই রান্না সুসিদ্ধ করুন এবং খাবার খাওয়ার পরে বেশি করে জল খাবেন, এতে হজম ভালো হবে। এছাড়াও মোটা হওয়ার প্রধান কারণ হলো তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া, তাই এই ধরনের খাবার যতটা সম্ভব হয় দূরে রাখার চেষ্টা করুন। সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন। গাড়ি থাকলেও খুব বেশি গাড়ি চালাবেন না, বেশিরভাগ সময় হেঁটে কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন, এতে পায়ের মাংসপেশির ব্যায়াম হবে, এর ফলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। বেশি পরিমাণে সবুজ শাকসবজি ও ফলমূল খান, তাহলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে, ফলে যে কোনো রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। বাড়ির সব কাজ নিজে করার চেষ্টা করুন, এতে শরীরে হজম শক্তি ঠিক থাকবে। ব্যস্ততা জীবন, শরীর ও মন দুইয়ের পক্ষে খুব ভালো একটা দিক বলা যায়, তাই কাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন এবং শারীরিক দিক থেকে ভালো থাকুন। আপনার রুচিসম্মত বোধ এবং ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক পরিধান করুন, এমনকি নিয়মিত শরীরের যত্ন নিন, শরীরের সৌন্দর্য বজায় রাখুন। এছাড়া গরমের দিনে রাতে শোবার আগে ঠান্ডা জলে ভালো করে হাত পা ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পরিষ্কার বিছানায় শুয়ে পড়ুন, এতে ঘুম ভালো হবে। রাতে শোয়ার আগে ঢিলেঢালা পোশাক পরুন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোম ছিদ্রের মধ্য দিয়ে শ্বসন প্রক্রিয়া চালায়, সে কারণে শোবার আগে ঢিলেঢালা পোশাক পরে ঘুমানো দরকার। চুলের প্রতি বিশেষ খেয়াল রাখুন, কারণ চুল হলো সৌন্দর্যের একটি অঙ্গ। সম্ভব হলে সপ্তাহে একদিন হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন, তাতে চুলের গোড়া পরিষ্কার থাকবে এবং চুল ভালো হবে। প্রতিদিন নিয়ম করে অন্তত 10 মিনিট ধ্যান করুন, এতে মানসিক শান্তি পাবেন, তার উপর মনের জোরও বাড়বে। ক্রোধ থেকে নিজের মনকে দূরে রাখুন, কথার উপরে সংযম অর্থাৎ সৌন্দর্য বজায় রাখুন। আপনার কথায় কেউ যেন মানসিক দুঃখ না পায় সেটা মাথায় রেখে কথা বলুন। রাতে শোয়ার সময় মনে কোনো চিন্তা রাখবেন না, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ঘুমুন।

আজ সকালের অনুষ্ঠানে এখন শুনুন কিছু খবরাখবর। উত্তর পূর্বে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন চালু। আগরতলা করিমগঞ্জ রুটে উত্তর পূর্ব ভারতের প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা শুরু হয়েছে। এর ফলে ত্রিপুরা ও দক্ষিণ আসামের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হবে। মুখ্যমন্ত্রী ভবিষ্যতে বন্দে ভারত এক্সপ্রেস চালুর আশাও ব্যক্ত করেছেন। মনরেগাতে 1,141 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, গ্রামীণ এলাকায় টেকসই রাস্তা, খাল, জল সংরক্ষণ এবং অন্যান্য স্থায়ী সম্পদ তৈরির জন্য নতুন পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক দেবব্রত দাস। দুধ উৎপাদনে বড় সাফল্য, ত্রিপুরা এখন উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য। রাজ্য সরকার জানিয়েছে দুগ্ধ খাতের উন্নয়ন, পশু স্বাস্থ্য পরিষেবা ও আধুনিক ব্যবস্থাপনার ফলেই এই অগ্রগতি হয়েছে। MSPতে ধান সংগ্রহ শুরু হবে 11 জুলাই। রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্য বা MSPতে ধান সংগ্রহ অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে। এবছর প্রায় 20,710 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য পরিষেবার পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব সম্প্রতি দক্ষিণ ত্রিপুরার সফর শেষে জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন এবং চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করেছেন। বৃষ্টি ও জলবদ্ধতার সতর্কতা, জেলা প্রশাসন জানিয়েছে টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে ত্রাণ শিবির চালু রাখার প্রস্তুতি রয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আজকের দিনের কিছু খবরাখবর। শ্রোতা বন্ধুরা, এর সাথে বিদায় নেব আজকের আর সকালে অনুষ্ঠান থেকে। আবারও কথা হবে কাল সকালে। সবাই সুস্থ থাকবেন। আবারও কথা হবে কাল সকালে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককব্রোক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্ত প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্য সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
2: সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1875 টাকা থেকে বেড়ে 2125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরি আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রা সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকে প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96.60 কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের চন্দ্রনাথপুর স্টেশন থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন ডাবল করার সার্ভের কাজ সম্পন্ন হয়েছে, DPRও চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালোট্রার পাঁচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। এছাড়া তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমিয়ের অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাওয়েল, পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃবৃন্দ। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকা PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থ বছরের জন্য 96.73 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিম ত্রিপুরা লোকসভার সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মাণের মঞ্জুরি দেওয়ায় সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 56টি গ্রাম সব ঋতুতে চলাচল উপযোগী সড়ক যোগাযোগের সুবিধা পাবে। প্রধানমন্ত্রী আন্তরিক দৃষ্টির ফলে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ ধারায় এই সুফল মিলছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কর্মসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে 16টি রাজ্যের 260 জন মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশার সামগ্রীর পাচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেল স্টেশনে একই দিনে দুবার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে করিডোর বানিয়ে নেশাদ্রব্য বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাই রাজ্য সরকার আন্তরাজ্য সীমান্তে স্ক্যানার মেশিন বসানোর চিন্তা করছে। তিনি আরও জানান, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। নেশা পাচারের মামলায় অপরাধী কাউকেই ছাড়া হচ্ছে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এ মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করা হবে। ফিফা বিশ্বকাপের ফুটবলে রাউন্ড অফ 16-এর 2টি ম্যাচে জয়লাভ করেছে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় মরক্কো। অন্য ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এ পৌঁছে গেছে ফ্রান্স। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের 6টি জেলা উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া থাকবে আর্দ্রতাপূর্ণ। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। গীতালি অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন চক্রবর্তী।

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত।

0: করি, একটি স্বাস্থ্যকর প্রক্রিয়া। একটা মানুষ যখন এই প্রক্রিয়াতে চলে, তার শারীরিক এবং মানসিক সব দিকেই উন্নতি হয় বলে আমার মনে হয়, এবং আমি সেটাই ফিল করছি, এবং আমার জীবনযাপনেও তার প্রভাব পড়ছে। সবাইকে সেই অনুরোধ রইল, আপনারা সংস্কৃতি যাপন যা ভালোবাসেন সেটা নিয়ে থাকুন এবং সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।
1: যা দেখলাম এই জীবনে, এই অনুষ্ঠানে আজ শুনলেন আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার কিঙ্কর নারায়ণ দত্তের কথা। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন গানের ভুবনে অনুষ্ঠান। গানের ভুবনে অনুষ্ঠানে আজ শুনবেন কিশোর কুমারের কণ্ঠে বিভিন্ন পুরনো বাংলা ছবির গান। প্রথম গানটি শুনুন লোকচুরি ছবি থেকে।

গানের ভুবনে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কিশোর কুমারের কণ্ঠে বিভিন্ন পুরনো বাংলা ছবির গান। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন সংগ্রাম ছবি থেকে। গানটি শুনুন কুমার শানু, অলকা ইয়াগনিক ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন সত্যম শিবম সুন্দরম ছবি থেকে, গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন সিরিফ তুম ছবি থেকে। গানটি শুনুন আমিন সাবরি ও ফরিদ সাবরির কণ্ঠে। অনুরোধ পেয়েছি উত্তর জলাইবাড়ি কাকুলিয়া ব্লকের নিকট থেকে। অনুরোধ করেছেন তাপস গুপ্ত, পিয়ালি প্রামাণিক, কৃষ্ণজিৎ শুক্লদাস, গীতাঞ্জলি দত্ত এবং অনির্বাণ চক্রবর্তী।

সিরিফ তুম ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের মতো গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন সুরভি অনুষ্ঠানে আধুনিক গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: 232-6253 കോക്ടുങ് നമ്പർ മൊബൈൽ യൂസർ 0381 ഔട്ട്പുട്ട് നമ്പർ എന്നാണ് താപ്പുണ്ട്. ഹലോ ഫുങ്കഹാം കുലംകാലാം സബ സാബുങ്കാ কামালগাটনি বহু শুভদার মোবাইল ইউজ আর 0381 অকুট নাম্বার না তাপক দি. হ্যালো
1: হ্যালো
0: লামসগ সামকা
1: দারা নন তাকু পেকর জলা নি দিছে
0: লামসগ তাকু ব্রেজেস ন
1: দারা অবং কিছু নি বুকুক লক্ষ পতি ন
0: বুকুক লক্ষ পতি ন নমো সব বুকুক লক্ষ পতি নে নে
1: আকা হান্ডার পাসং হি তোমগা উতা
0: দাখন তে কাছে কল যাসং নে ন লাস্ট কল যাসং নে ন সাবত 232-6253 কগডুং নাম্বার মোবাইল ইউজার 0381 আকুট নাম্বার নানি তাপক দি. হ্যালো হ্যালো কাদং নি থাকা কল করে তে কাছে তেওসা কল খালাই দি 232-6253 কগডুং নাম্বার মোবাইল ইউজার 0381 কোড নাম্বার নানি তাপক দি তেকেছে কল আপন যা গুলো ন সাকলাই নাই অর সামুং সাবাই রে সাজাগ সামুং. হ্যালো
1: হ্যালো ফুঙ্কাহাম তাকো
0: ফুঙ্কাহাম লামসকো সামুঙ্কা
1: সাবাই গে রাদিকা বহু রাদিকা
0: নিনি সিনেমো
1: আঙ্কে অর্জুন ঠাকুর কামিনি মিলন দেব্রহ্মা
0: অর্জুন ঠাকুর পারানি তাকো মিলন দেব্রহ্ম না লগিতংদি বসাবরাহা তাকো অর্জুন ঠাকুর কামিনি তাকো বসাকা মিলন রাধিকা বাইরে সাবজাগ্র তাকো মিলন. অর সামনে মূল আংন সাকলাই পুইলা যে সানাই খরকটাম সানাই মেশিন খরংনৈনি চাকা তে ফোন পাইপন ইয়াসাকলিয়া যে খরংনৈ পুইলা সাকা লক্ষপতি দেব্রহ্মা বাইরে সাবজাগ্র সামন নর খরংনৈ বেলে বেলে হামবাই কাকা হাম ইয়াফারু আকাশবাণী ফাইজিং তৈ তাবুনি বেসবতী তাংসার সামুং নরংনৈ বাকে অর সামু সাবাই রে সাবজাগ্র সামু খনাদি.

Resamna ni mung tamung kana. Kisawan sugoi call khalai 232-6253 kogdung number mobile user 0381 aw kut number nan tapok di. Or resamna ni mung kha khalai norok sai manai tongna. Bekhau kisa khep khep mungai tongna. Sada sakha sa saya. Wan sugoi tong khana. Pia nung samani abofan ngai mano. খরকসান লে চাখা অসুখ অতিকে শিওর সাইরি মানো খরকসা যে সানাই বনিলে চাখা পিয়া সাবুনি চাখা তাবু খান সাই কলাইয়া কো নরনে কল যা সা কিন মানে হ্যালো হ্যালো লামসগো সাবুনকা বুকু বিশ্বলক্ষী নিনি উঠছি নিম সাগারে দি সিমনানি জানপতি বুকুক জানপতি নিনি চা সাকা আবতো নং সাই মানছি নাই ফ্যাং সাকলাইনে সাকলাইনে এতে কাইসা কল জিয়াছং নাই বখাদক দক ফিয়া ওর সামনে মুং তামুং খানা 232-6253 কগ্রুক নাম্বার মোবাইল ইউজার 0381 ও কুট নাম্বার নান টাপুকি খরকসান লে চাখা ফিয়া 100% চাখা খরকসান চাখা ফিয়া সাবুনি চাখা সাবুনি চাখা ও রসাবনানি মুংকে জানি চাখা সিপাহী জলা ডিস্ট্রিক্টনি বিশিংনিও খরকসা কল খালাইনি চাখা সিপাহী জলা ডিস্ট্রিক্টনি বিশিং খরকসানি চাখা হম্পানো সাবুনি এখানা জম্পু চলানি তাকু বিশোরায় পইলা সাহানায় তাকু বিশোরায় ও রসামনাইনি মুঙ্কা পুটি দে ব্রহ্মা বাই রসাবজা রসাম বেলায় বেলায় হাম্বাই তাকু বিশোরাই নো বেলায় বেলায় হাম্বাই সাইমা মানে বাগিনে তে তে যত সাই চুক নাইনো বেলাই বেলাই হামবাই নরগো সাই থকা ফিয়াবা অ রসা মুঙ্গ বাজিমাত খারাই ফোনকা তাকো বিশুরাই জম্পু জলানছি মি হাইন হাই বেলাই বেলাই হামবাই তাকো ন তামুনি বেচবতে তাংসা রসা মুং তংনাই নরংনি বাগে অ রসা মুং সাবাই রসা জা রসা মুং দডি ফাট ফাটকে কল খালাই দি তাই নরক সাবাদি অ রসাবজাক রসামুং সাবাই রসাবজাক রসামুং

sabuni sada sanu saya nai ne awon sai sekang pari tauksuk jor new satellites tam tong nai an tauksuk jor new satellites mantri mokho narendra modi miya rajasthan ni pas padra wa koksha rasai ba sai rajak ni bo kubang rang ni ham krai gunang tang botang no chengai halong thong kai rakha mantri mokho narendra modi miya digital sanamphi mung ni sep bai sep na hanai rok ni manko Mankubui sep krak klai mano hapang ni chaton ni kokno khurjaka mantri kara Narendra Modi khanani siminauka shaldok ni bagi Indonesia Australia tai New Zealand beraina thangane buiha naikungni shalka bedekni tangkra Rudrendra Tendens saka khanani simi char chalni jora mantri bakho Indonesia beraima wa tongane বৈহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি নিশিমে কাতার বাহরাইন কোয়েটাই উমান হাফাংনি অঙ্গনে বেড়াইম সেংরোয়ানে সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাসিরুংনি বিশিং অবন পুইলা মেমো ট্রেন এবং ইলেকট্রিক ট্রেন সেবসাবমি আগতলা নিশিমি চেংরেখা মন্ত্রী রেখা প্রফেসর ডক্টর মানিক সাহা আগতর রেল স্টেশন বানা নারগে আগতলা অঞ্চলে করিমগঞ্জ জরা মেমো ট্রেন নো চেংরেখা বসকাং নৈচি সালমারি নিচিমি সংসদ নি ওয়াতিমলনি অধিবেশন চেঙ্গনে আব আগস্টাল নি চিতাম সালমারি জরা চলিবন সালতাং ত্রিপুরা সংসদ আমসাই পিএমজি এস ওয়াই টাং বুতাঙ্গ কাই বাচিত কামি লাহার টাং বুতাঙ্গ তাবুনি রা বিশিনি বাকি খকচুকু চিদক রোজাক সিনি চিতাম রাসাই রাংনি গসিমুং রাজাখা হায়ং কা ফুটবলনি রাউন্ড অফ সিক্সটিন নি থমং কাইনিও মরক্কো টাই ফ্রান্স কোয়ার্টার ফাইনাল কাসাই কাসানাই ইংসুকা নবাতিবা নাইখংনি বৈখাকি সাইমান জাকা নখা সুমুই বাই কবল কিসাম ইসাম চাই ফেরাং কবে ওয়াতি ফাই পান মানো কামং তাকু তাই বুকুসাম অব ও রসামুং খিরু দেব্রহ্ম বৈ রসাবজাক রসামুং জানি চাকা বরং বেলা বেলা হামগাই তামুনি বেসাব তংনাই চারাই রংনি পান্ডা বখ্রি বাদল আমন জাগুলো তংনাই তিনি নারয় পান্ডা তিনি নারয় পান্ডাও তংনাই হাস্তিনি বরং গনাং রসাব করুন সূর্য কুমার দেব্রহ্মা হেকাবা সদাগর দেব্রহ্মা খানানা তাপুদি

0: 너랑이 빨개를 삼은 발라이게 그나 토카나 그러니까 이 빨개를 삼만이 야글로 승다북 꼬트마 타이자 그나 라이냐냐 삽시 사이 그나리네 그니까 뭐
1: 한번 해볼까 대발 마 안타부 꼬트마 사이 그나는 안 꼬트만 보면 그 토카 바시알 살자 토카 마사 버르바 무한 펀사만이 어버나 사나 바글 부팡팡팡이 베드가 아수가 শিয়ালমাছা আবন নগে বাহান চানম সংযা খা তাই আবু ফাংতল আসু গে খ্যাত খান নাইছে শিয়াল সাখা খুলমকা কিচিং তো খা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বসং নাই থক নি নিবু গরং রং নি খরং খানা তক মালে সানা সকরে দ থাই সে রসাম না বখনা গ্রানা শিয়াল নি ই ক রখনা বা বুত ওয়াতা খা বেলাই নো হামজা খা তাই রসা বই খনা রনা হনে খুয়ানা নাই দরব না বিনি খুকনি আমুই বাহান হাও কলাই থাঙ্কা লগে লগে ন শিয়াল অ মুই বাহান খজাই আর নে খালাঙ্কা আন কথমারন পাইখা
0: বিনি কথমা বেলাই হেকনা তকানা অ কথমা খানাই নর কাম বুঝি খা
1: বর খামিয়ানি ক কাহাম খানা মাসাইয়া
0: বর খামিয়ানি ক কাহাম ন ক কাহাম ফন খানা মাসাইয়া না বর খা থকাই গাই কথমা খানা মান ইয়াগলো সেন্টাবুক মে বিশ নি খুব তৈ মে বিশ তাম তে সাইড খানা রে নাই কাম না
1: আং তা কক টং সাই খান নাই আন কক টং বুম খাই দিং মা সক পা কা জরা ফাই বেরি চালাই বা সা ফাই দিলাম ব্রা তি আর গই তা তং সিনে লে রে না সিং গলাক জরা বার দিয়া পিরি সকাং গ তং গই চিনি মা নি ক ক বড় কক থাই না তং সুং না না আন নক বুরু নক থাই হাসু বাই তি বুং না লাই না আন তা তং সিদি লে রে না সিং গলাক হাসু বাই তি বুং রক লাই না আন চালাই রক পিয়াসিনি সুমাই আন ককটাং রন পাইকা
0: বিনি ককটাং বেলাই খানা তকনা গাই ককটাং কথমা খানা মানে ইয়াগ ল সং তাবু হাইনো হাই রসাপ মং খানা লাই ফিনাই সং নো রসাপ খানা রে নাই মে বিসবাই রেবিকা গাই দনরং নি রসাপ মং রসাপ খানা রিলা

0: সিংহ ববি কিসিং সিনজন খা কাহামিয়া ফারুই আর নিকুটু লঙ্কা আন কঠমারন পাইকে হামবাই
1: বিন কঠমা বেলাই খানা তকানা
2: এ
1: অমু বাইন রক্তামু বুঝি খা
0: চিকন ব কত ন সুবা সুরুই মানু
1: চিকন ব কত ন চুবা সুরুই মানু না ইংকাই সিংহ জালক সাবই বিপদ নাং দমা না ইংকা আজরা ও সিনজ বাইং তৈ লাইসি চমা জরা বনুগুরি খা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফ্রু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্রু ওয়ারুই আ জালং কুই আ সিংহন ফিয় কথা না ইংকাই সিংহ নাই বুসুক ফান না বত ফান যে আরনি ইয়গি মালিয়া সিনজ থাঙ্গই বিন বুয়া বাই ও জালন ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গি মানছু না ইংকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইয়গি মানো না কথমানে ইয়াগল জংটাবো খামারিনি খুকদুই তেটাংসা ককটাং খানালাই পিনাই
2: আনকক্লান বুম হংকাই চাকরাক সা আনকক্লান বুম হংকাই চাকরাক সা মুঙ্গুরি সা চাকরাক জব বাং সা ও মাই বুয়া কথার বহ কথা সাকলো আপি হান বাসাই সা ও তুসু সা ও সা হিম তুই কস কুথং সা ও ইয়া কারিয়া সামাং সামাং অক্সি পুঙ্গিয়া তে বো সা ও সানাই আনকক্লান জান পাইখা
1: পিন ককটাম গলাই খানা থকনা
3: গে নরক ন তাবক আং ফুমং মং এবার ফ্যামলক মং সঙ্গাই দো হ্যাঁ নরক মান খাইবা সাদি মায়া খাইবা খাই তো এটা বুঝিখা গে পুইলাও আং সঙ্গাই নরং ন আসুক পেথা আসুক নাই বার কর্ম বার নাই অবতাম না হেন চাকুমরা ও গে নক চাকুমরা সা সাবাই বিশিক চাকাই বহুক দেরাও না আও গে দেথাইজা সঙ্গাই খিক্রক লাঠা বক্রক জানটা কেন সাইডামান তা মাব ও আনরস না অমন অম তুই বহেন চিনে কবর বাই শিকা গেটে থাইজা সঙ্গে আং নং ন রাজানী পুখিরি ফোন কলাই মানিয়া ও তাম মকল ন খাই সাইডামান আপন মকল বহিন লাইও ফিয়া নারকা বহিন লাইও সাইমাকা গে তাবক তে থাইজা সঙ্গে আং নং ন বুমা বাথ্রেং বসালক ত্রেং অবতাম সাইডামান অবতাম ও রসামাই রম নং নন সিসি রসামাই রম তাম খাই আর আউং রক সুখ যাও না মাই রক সুখ লাইও না তাবো খাইয়াস গরি খানা আবো গমাই রক থাঙ্কা নং নগ তো টং খাবো তো টংবাই খ ও টং না হাইবান আমবাই সুংনায় আছে গরি খাতা মেল মাংসে সুখ লাইও হাই না গে তাবো আং তে থাইসে সঙ্গাই নং ন সালক খুরম পুই হর বিগ্রা আবো তাম সাইডামান সাই মেয়েদা আবো হে নক সাই মান আবো ক গিয়া ন আবো হে মাজাং কে খনাকা মাজাং মাজাং খনায় কদা মাজাং হিঙ্কে আবো ও আগি ও রি রক টি সাইটন মানে থোকাই আরো কাইসে জাগাও আর ইন থেবই টি সাইটন মানে আর জাগানো মাজাং হেন আবো সালো হংকাই সিমি বার টিসাইটন যাও হর হাই বি খাই চুম যাবো খেন্দা হেরকটা বুঝিকা হিংকে অতে থাইসা নং সঙ্গে আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আবো সাইডামান সাইমেয়াদ আবো বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আবো হে রানদারি মানো হেন ন কাদ্রক রানদারি ফুরো নুনুকা এই আবো না হেন হিংকাই আও চিনি থানি জরা রা সুকরই মুসুক সঙ্গে নসং মা মাকসে নাই গাই যত্ন হামবাই দো
1: গাই সিনজা ফ জরা রক বুকুরি খাবা সিং অরণ মা বসালাইছি নাই পাইথাকো হাইনা হাই রেডু খাই দাই খাজানি তাকুক তাই বহুক সং রং আনি খানি হামজাক মাতাই সিবাইয়াফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাব মানে বিশিং ঠিকাই সিং সিনি পান্ডা ন অরণ মাকই রিলাই সিনাই

0: খাবং তাকুতে বুকুক চৌদ্দ নরকনাই দুঙ্গ এফ এম উজ্জয়ন্ত সারা সাপ এন্দ খে কে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্জ তিনি নারয় পান্ডা তিনি নারয় পান্ডাও যেন তিনি কক সালাইনাই সিনি তিপুরা হাসনি কক কক বড় রুসামুং হাফানি বেলে মুং গনাং সিনি মুং হাইকে লুকুনি লুকুনি খা ফুরমুং মানজাক লুকু বয় তুই দুলুই তঞ্জাক লুকুনি খা নো খিলি তনাই তেখে বয়া বং খা সিনি দাদু সদাগর বনি ছয় মুংকে সূর্য কুমার দেব ব্রহ্মা তাকুক সদাগর বতিনি সিনি স্টুডিওনি তিনি নারওয়াই ব খরকসা রসামুং ছিমিয়া বনি অ রসামুংনি হাফারনি বাকিনে ত্রিপুরা গবং মা বকাটমাকা আবন বিং তাকলাই বিশিবন সসীন দেব ব্রহ্মণ সকাটমাখা ত্রিপুরা হাস্তে ছিমি আবন কারি সঙ্গীত নাটক একাডেমিনি সকাটনি বাকি বং সাইন হাজাকা হাইকে লামসাগো পুইলানো তাক চিনি দাদু নো খুলুমকা দাদু পুইলানো নং বাহাই তং সাগারাদি
1: যে ভগবান তং তৈন মা তং তা তাবো তাকুক বরং বনাং নং বাইছে আম রিংজাকা হাংকাই গম রিংজাকাই রিংজাগৈ ফাকা আনি তাকুক বরং গনাং কিশোর মাস্টার তাহানে রিংখা হানাই আনি খা কচাং খা কাহাম খা খুরবেন ববাই মালিনা ফাইও তাবো ক তাবো র তাবো রেসামনা নাখা রেজাফিনাই সানা নাখা সাজিনাই আহাইটা
0: আগে নং কাহাম নতং তা অক্সক জারা
1: আবা তো তো তো ইহি তো হনি মালিয়া আগে নি হাইতো ও নি নি মখাং রং গচং কাহামাকে নুগুই হিংকাসে কাহাম দে তং কে ই হনানি বা হিংকে ই হি জি মা হিজু তাবু কা
0: তাবু কাং কে সিনিনা বো উমর বো খা বা কিসা সিনিনা নু তু খাতা
1: আগু
0: কে নি নি উমর অক্ল বসং খানা পুলা সাগার
1: আও আনি উমর বা 1934 নি গো আবো কাগজ তং মা বা
0: 1934 কাগজ হংকে
1: কে আবো
0: 34 সংখ্যা আয়ং গো 16 বছর ইয়ং পঞ্চাশ বছর পঞ্চাশ ইয়ং তেবসুক ইয়ং
1: ফাইকা
0: 26 বছর
1: হিসাব যে মানে খাতা নবই লাই দ্রব
0: নবই রক লাই খাতা
1: হাই সঙ্গ নাহারি তাই তাকক তাই বুক সঙ্গ বং নব খা কচাং খা কাহাম খা কুফর বাই তাই পে ফেলে যাত বং নব হামবাড়ি মার নাই বলে যতন হামবাড়ি বই যা তো নর ন
0: দাদু নাম হাফার বাইকে ফাইকে
1: ও আবো তো চাই ফাঁসি আংজন ব্রেন বাবু থান সঙ্গু সঙ্গে যে আনি রেজাম রক দাংস রক যাবই তাম মাংখা ওখানে রেজা মং তো তামই দো কত বাসি বুসরঙ্গ গুতু সরঙ্গ তবে ও সরকার যখন তে চিনি সঙ্গরাইফর তো ভারত সরকার গছে কংগ্রেস কংগ্রেস ন চিনি ভারত স্বাধীন তো স্বাধীন ভারত মহাত্মা গান্ধী
0: সংগ্রহ
1: মহাত্মা গান্ধী তো কগজাগী থিজলা এই আবার ফটোর মানো আকাই শেষকে তাই সরকার বদল থাকা সরকার কাতাল সরকার সরকার কতাল ফাঁকি হ্যাঁ কেন আনো চিনি আমচানি প্রধানটা বাবু চিনি পান্ডাও কিসা নং মার চামাই দো অমতো দিন সার কাতা হ্যাঁ রেজাব মানটা কানজি বাই রেজাব মানি বা কানজি বাই রেজাব মানটা
0: ও আজর আবু তো জনসভাও থাকি রেসাবই
1: তোমার কোথায় জনসভা
0: চাই নি উমর বুসংখান আফ্রো
1: অমর আফ্রো ও মা বছর বতাইছি kanyanin na kita.
0: O ma, kagito akinin chong. Nung nini babu naro sarang ma ninka, gan nung chong pereng sarang gugo.
1: Aba aba ka tsari purun ni kabar.
0: Tsari purun kabar. Nga chong pereng to baksa nung ma ni kolok ma ni na wako.
1: Bor ni bizora kolok nung ma sarang gudo. Nga bo ka...
0: Tui na ni?
1: O ya shi se, ahay ka sokali thang ka batang nan zaga uzun ma ya. Ahay ka sokali ma thang na, tui kereng kereng tiyari, hanin ka. Tiyo ba sone tiya no ke batak panen jaga ro
0: kring
1: ti
0: ram chui me ata
1: ora wasi batak no ora wasi batak no ka thigo khikali me ya kan barate barate barari
0: tab o jaga phaisa
1: o jaga phaisa kata
0: ka barang ka tina bo suvida
1: ka buduk bo apro bang ya buduk ka bang ka sa ani sam ni mote sur basak kutuk basing kasa besek tola basing nongkor engka nang butuk bang yang engka kutuk katanya bu kisah kom ngoyo tola nongkor perlu kom payo engka ka tapi kai gitar rok ni nongkor kah engka ba abah kan aku nyai tam kata ko
0: nang mau di gitar hai kan aku senam ka nih je cong perang serem mana ni babun jak ni cong perang to kolok mang kai kolok mang cong perang apro besuk mana tak kai besuk buduk tong
1: apro buduk tengtam
0: kai tam
1: aron besing setai ko ba teng ni ka haman sur kelak tai teng sa kai ko chama khlai ko sas khlai
0: ama tabuk to nungmani mo to nin ro tamani tamani kai ning na
1: ah ya bo zat zat to poder por ro steel butongo ke ispat butongo ke luha butongo ke pitol butongo tama butongo do ah zat abo zat le zat ni kun prashno kore tabuk binse bo kotor binse bo
0: kotor
1: ya ha
0: sikun nite ka kotor kotor kotor ke ain ta a jorong kan ke afru buda am hai
1: afru rogo sirkhatung basi
0: sirkhatung ka
1: masagai sirkhatung na
0: sirkhatung tam basi na
1: sirkhatung de tam jane wansan yang ni sirkhatung dulja te phaido ka afru a sirkhatung na am khata sa kotor khata sa gun bang de ta ka ayang yang bacing ni ke jatan sikon ka अरका दिगुन खने मसकता
0: अ अवन से क्वार्टर हुके के तीन गुन पन का चार गुन
1: चार गुन आके पास गुन आके फायु अनका संग छैन त नै र अनदा दको सु छैन गर्न बो खक छैन त म ग बो उ अ सिरखतन पाई अ बने तम
0: अनका सिरखतन
1: पाई सिरखतन पाई अनका कामनि अनका बा करै निखितंग आगे करै माई पाइने र Korai tu pun mai pay payu, bazar mai payu lagi. Kay.
0: Oh, korai pun semai pay payu. Talang puru ke tamu, talang sah.
1: Korai pun talang ko.
0: Korai kari pay.
1: Kari ya. Utulah rok tunggu, engkau rok tunggu, baru kari.
0: Korai sah katino.
1: Korai sah katino tangpa.
0: Korai sah kau box sah talang ta.
1: Box sah talang ta.

0: अरे सामुंग कोविने बारो डामा तो बोनी थाने तो केबो खजानी केबो फिकुनी करी जो तो निनो बोनी बसा
1: हंके सिंगनो खाइरो गय जिजे खक्सावो कथालाय तंदि हने सेंसे कथालाय मालाया आ हाकेनो आरो थिले केपंगरो थिले केपंग हाजे जाय जामस करी हैने जसा नै फन थिले
0: आबुनो आ जसा फन नंग नंगबो बरो गामबो बरो
1: ᱡᱚᱛᱚ ᱱᱤᱱᱟᱹ ᱯᱚᱥᱟᱠᱚ ᱛᱷᱤᱞᱚ ᱠᱚᱥᱟᱠ ᱛᱟᱭᱵᱚ ᱠᱤᱥᱟ ᱟᱠᱚ ᱦᱟᱱᱮ ᱥᱟᱯᱨᱚ ᱪᱤᱱᱤ ᱚ ᱦᱟᱱᱤ ᱵᱚᱵᱚᱜᱨᱟ ᱱᱤᱭᱟᱹ ᱵᱩᱠᱷᱩᱱᱤ ᱠᱚ ᱱᱟᱝ ᱡᱮᱥᱟ ᱯᱟᱛᱤᱯᱷᱟᱱ ᱠᱷᱟᱫᱤ ᱟᱵᱚ ᱛᱚᱵᱚ ᱛᱷᱟᱡᱟ ᱛᱚ
0: আকাশবাণী ওর সব ফেমেনি
1: কটা তোমার কোটে আবাব আকাশবাণী ফোন চাপ থানি বন অনুষ্ঠান চাপ দো চাপ খাই অবতী গান খানা থাকজাকায় খাই কেসা কম বাহা বসিম সিনায় আংটি সিয়াদা এই আহিং থাকবো তো তাবো বেড়ে বেচলা হামজা কক মানে না খানা কগো তাবো
0: হাইনে নো আবহাই উল ত্রু ত্রু কে
1: তাবো
0: হামজাক লাইমানি রসা মঙ্গ ফাইকা হাইদা
1: তাবো খাই খানা না সে বসে তো আবসে খানা নাই বলে কেন আক মনসি কারণ খানা এটা চিন খানা ফরেন মানে আকল কাহাম টিপ টু নাই রকম আবন ব খানা ইয়া নে ব খানা না ফরেন মাসে মা খানা নাই বলে নবর তাই আবন মারসান
0: সাল হই মানো নে খানা খানার মানো মনসি কারণ খানাকে খানার মানো কাহাম টংনানি বাকে নুখ কাহাম খানানি বাকে বসাবতী কাহাম টংনানি বাকে লেখাপড়া খালাইনার বাকে অবহাই রোগ সামু টংকে চো তিন খানারি মানো নিন বাকে তিন সাল
1: আছে তাবো বরম গান তাকুক নি কক বাই খানাদি রংচাক খানাই খানামা কক থাকে নন সানে আবন সাগ্রসিনাই
0: দা দা দা
1: এনকা তো বহ ফানো তাসিং নং কিসা উলি খলাইকেবা জাদু মানে আবন তাংসা
0: খানাই আবু তো খানানাই নো
1: এ আবন খানাই রিগারসিন ও খানানাই রগ আনি তাই ম্যাডাম সংগ্রহ গানি নাকু মানে সংগ্রহ
0: যত খাইতো
1: আবন সে চাকেন খামু খানি তো খানা বলে
0: আও আও আও
1: এনকা বনম আরসা রিগারসিন
0: দা
1: জাদু মানে আবনতা

0: বেলাই খনাতক কমিউনিও জেসমান মানতে বনলে সানানি কয় গিয়া
1: আবখাই অব সুজাং নাই তুলান কসে করি অসকে
0: সুজাং নাই তো মুসা সে করি
1: বব সুজাং নাই করি আসে বারিকা
0: আসকে কাহাম আমন বগিনে কে মুসা বব বুইনো সাজাং নাই কয় গিয়া না আবু বু কক সৈন্য জেসমান মানতেন জং সানা বুক গিয়া রং রং নলে আং তিনি রং চাক মানে ফেগা রং লামাও ক ব্যাগসা কালাই চাক মানে ফেগা আবার রং নসাইয়া বলে
1: ককাই জরাই ফুরবা তাইসা সুর চিকন বের যাব দো
0: তাওকে
1: ইয়াং ইয়াং গিত যাব দো ইয়াং যা মানা তাওকে ইয়াং সমার যাব শু
0: সাকাও
1: বাহিমবা লেমো মাসা খাতা গে লেমকে কিসা ইন্টারেস্ট কম হাইং যাক দো তা খানা নাই
0: আবো তো উমর বাই বাকসা বাকসা আবো হাইনি থাকল বয়স বাঙি থাকল গই যে রসা মূ রক নতুইনে নাবোকে তরে তরে ও রসা মূ রক বাইন লোক বাই সিনি যাকা কেব ও জাদু হনমালে ও রসা মূ বাই নি যে সামানি যে শিক্ষামূলক বা ফরংমু আবো হাই রসা মূ কে
1: তাবো সঙ্গাবো চিনি ভবিষ্যৎ নি বাকি হিনে সঙ্গ ন গাহাম লামা হেমরানি বাকি হই গতনাই রকনি বিসঙ্গ বাকসা অমু হাইং থাঙ্গো যেমন সাধু বাজারত হিমপুরব সাধু রকম বৈঠক সাধু থাঙ্গো দো এখানে শিকক রক বৈঠক শিকক নি থাঙ্গো আর কক রক বরক সালাই বলে সাধু বাজার এখানে ঠিক তাবো ও সেরাই রক ন ও বড় গাহাম বাই কথা লাইট নানি আবো যারা কথাই তো কথাই দঙ্গ বড় মুখাও তা বাকসালে তোমার দ্রাগ রকজা ফুং না কতক রকম খনি রকজা ফুং আহাই খেলাই নেই কবলেই দঙ্গ জানজাব যে মৌসুমপি ইংলাই দংলাইও ওই বতির আকল কাহাম আংখি সামুং বসাবলে আকল সাহামি আংকে সামুং বাইকে সানাবে এই আকল কাহাম আংখাই তো মুং ওয়ান সময় তাই জানে সামু আংকে নং বড় টাঙি সান বাকি হানে নং মুসং গে কাহামকে পরে হুইনাই ছয় নি মালিক নি মাখাই বা দাঙ নাঙলিয়া বলে
0: বোমা বোফানি মোখাং বুচং রেখা দফানি মোখাং বুচং রেখা
1: সে রেখা
0: ও ভারত হা কত নি মোখাং বুচং
1: নিজে নি
0: দাওকানি না আর সামং না সংখানালাই কে খাবং তাকু দেব খুব সন্নর খনাই তঙ্গো তিনি নারয় পান্দা তিনি নারয় পান্দা ও তঙ্গো
1: কাই বরম গনং তাকু তাবো ও অঙ্ক বাই চিনি ভবিষ্যৎ নি বাগে সিং চিনি রাজ্য চিনি হানো চিনি অঙ্কন সামই কয় কথালাই রেবালাই ওয়ালাই সুগলাই কেড়ে খেলাই টংনানি আবার গাই খানা নাম যাগো গাই সাবাই টঙ্গে কথানানি বা জায়গান রক বরক বাই কথানানি আবো সবলে গাই আবো নন তাবো আং সাধু বাজার খানা মানে আর কং নন নগ্ন সানায়

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তীর। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। এর ঠিক অব্যবহিত পরেই আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া

0: ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মূ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন, আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজমাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা

সর্বোচ্চ সতর্ক বার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনসিসিএফ এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস বাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আব্দুসাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভ্রাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16 আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচি দুচুকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: kubino nobar be harbai tengani nero bu. Neng sisa yang ke nuno nobar be harbai nuno nuno nuno
1: nuno nuno. Sipai, sipai lo homni sile ki jongo. Engkai,
0: hai pono se.
1: Engkai, tam ke nang pai ke engkai, ya bu a zor ke nang kata ko.
0: A zor ke nang ka. Kabang takut e bukup song nuno kogduk bai kering ni mano, sini kogduk number 7172
1: মনে কথক হাই ইংঠাঙ্গু
0: আনসেন মনে মনে কথক হাই
2: মনে কথক কি সে রে দি দানো তো
1: আনসেন সে কি সে মা মনে ইউ
0: মা মনে ইউ আ তাকু তাকু বেলে হাম ভাই পিয়া পা আহং খরং রকলে হাম জে রে সামং রে রে সাবি মি হাই পা ন আ দাদু সাকা বন লগির দিন কাং বো লগির খা তে খরচা কলা হ্যালো ন আ লামসকো সামং কা তাকু
3: ও আমিয়াং
0: মধ্যকন্যা মারানি তাকুক সপন
3: সুকুমার
0: তাকুক সুকুমার সাদি নিনি আম চাই নিনো নিনি ইয়ংসে সাদি তাম সঙ্গ নাম চুং খনার নাই খনার নাই দ আখন লাগি তো বেলাই হামাই খোনারনাই আর সামুবো খোনানাই নর কাইনি চিনি কক দু নাম্বার দো কাইনি নন কল খালাম নাইন ফোর এইট ফাইভ ডাবল জিরো সেভেন ওয়ান সেভেন টু অ কাইনি নর খাই গরঙে মানো হ্যালো হ্যালো বেলাই হামাই
3: হ্যালো
0: তাম বাই খুনা সাকা রেডু বাই দা খুনা না মোবাইলও দা খুনা
4: রেডু বাই দা না
0: বেলাই হামবাই নং আসা হাসাল মান তং তো তুই পানা চিনি পান দা খনাই দঙ্গ
4: এ
0: বেলাই হামবাই
4: নরমাল ফোন মানে ফোন

তরমা লগমানি আর সঙ্গ ওজন থৈলাই আচাইব মালাই ফিনানি আংখাইনি নি নংখাই আনি ও না কুয়ই

0: なんかや
1: এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তীর। আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।

0: কথাগুলো আমার আজও মনে দোলা দেয়। সেগুলো বলবার আগে জানিয়ে রাখি, আমার জন্ম আমার বেড়ে ওঠা বিলোনিয়াতে। স্কুল কলেজ অর্থাৎ শৈশব থেকে যৌবন সবটাই আমার বিলোনিয়াতে। তাহলে বুঝতেই পারছেন আমার কতটা স্মৃতি জড়িয়ে আছে বিলোনিয়ার সাথে। ছোটোবেলা থেকেই খুব সংস্কৃতি মনা ছিলাম, কারণ বাড়ির পরিবেশ ওই রকমই ছিল। বাবা দাদা দিদি সবাই সংস্কৃতিপ্রেমী ছিলেন। আজও মনে পড়ে সেই ছোটোবেলার কথা। দেবী পক্ষের সূচনায় বাবাকে দেখতাম সেই ভোরে উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী রেডিওতে চালিয়ে দিতেন, যা ছাড়া বাঙালির দুর্গাপূজা কল্পনাই করা যায় না। তাছাড়া সকালের প্রাত্যহিকি এবং রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ছিল দিন শুরুর এক দারুণ অনুপ্রেরণা। সংবাদ মানেই প্রামাণ্য ও গম্ভীর কণ্ঠস্বর, কোনো গুজবের স্থান নেই, বরং সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য আজও বহু মানুষ এই মাধ্যমের ওপর ভরসা করেন। আধুনিক যুগে দ্রুত গতির খবরের ভিড়ে আকাশবাণীর সংবাদ পরিবেশনার শান্ত, সংযত ও প্রামাণিক স্টাইল আজও অনন্য। আমার চোখে আকাশবাণী কেবল একটি রেডিও সম্প্রচার মাধ্যম নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমি সেই সময়টা পেয়েছি যে সময়ে বিভিন্ন গ্রামীণ অনুষ্ঠান, কৃষি অনুষ্ঠান, লোকসঙ্গীত, সিনেমা সঙ্গীত, অনুরোধের আসর, খেলার খবর এবং বিভিন্ন নাটক বাঙালির গৃহকোণে আনন্দের জোয়ার আনত। ছোটোবেলা থেকেই আমি নাটক আবৃত্তি এগুলি খুব ভালোবাসতাম, সে হিসেবে রেডিওর নাটক শোনার অভিজ্ঞতা দারুণ। প্রতি রবিবার দুপুরবেলায় আকাশবাণী কলকাতা থেকে যে নাটক সম্প্রচারিত হতো সেটা আমার কখনো মিস হতো না। সেই উর্মিমালা বসু, শাওনী মিত্র, তৃপ্তি মিত্রের শব্দ ও কণ্ঠস্বরের জাদুতে আমি মুগ্ধ হয়ে যেতাম। তাঁদের কণ্ঠস্বর, তাঁদের অভিনয় আমাকে বারবার টানত। বলতে পারেন সেই সময় থেকে আমি আকাশবাণীকে ভালোবাসতে শুরু করলাম, অর্থাৎ প্রেমে পড়ে গেলাম। সেই সময় থেকে মনে মনে ভাবতাম আকাশবাণীতে অভিনয় করার কথা। হ্যাঁ, সেই সুযোগ এসেছিল আমার, সেই স্বপ্ন সত্যি সফল হয়েছিল। আকাশবাণী বিলোনিয়ার জন্মলগ্ন থেকেই আমার ঘোষিকা হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল, সৌভাগ্য হয়েছিল অভিনয় করারও। সে কত নতুন নতুন অভিজ্ঞতা, যে গ্রামফোন রেকর্ড কোনোদিন স্পর্শ করিনি সেই গ্রামফোন রেকর্ড ছোঁয়ার অনুভূতি, নাটক করার অনুভূতি, আরও কত কী। দীর্ঘ 10 বছর শ্রোতাদের ভালোবাসাকে সাথে নিয়ে কাজ করার পর আমার বিয়ে হয়ে গেল আগরতলায়। সে সুবাদে আকাশবাণী আগরতলা কেন্দ্রেও ঘোষিকা হিসেবে কাজ করলাম কয়েক বছর। তারপর জীবন চক্রের গতানুগতিকতায় কোলে পেলাম আমার ছেলেকে। বিভিন্ন সমস্যা ও ছেলের ভালোর কথা ভেবে কাজটা ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, আকাশবাণীর প্রতি যে টান, যে প্রেম, যে ভালোবাসা, সেটা কিন্তু এখনও এক বিন্দুও কমে যায়নি। যেমন ছিল তেমন আছে, থাকবে। সবশেষে এটাই মনে হয় যে এই প্রযুক্তির যুগে আকাশবাণীর আকর্ষণ কিছুটা কমে গেলেও এর গ্রহণযোগ্যতা এবং ঐতিহ্যের আবেদন আজও অমলিন।
1: আমার চোখে আকাশবাণীতে কথা বললেন সোনালী চক্রবর্তী, যিনি ছিলেন আকাশবাণীর প্রাক্তন ঘোষিকা এবং একজন বাচিক শিল্পী, রামনগর আগরতলা থেকে।

আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন সুরভি অনুষ্ঠানে আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন আমি নারী অনুষ্ঠানে। আজ শুনুন রবিবারের আলাপচারিতায়। আজকের প্রসঙ্গ সদ্য মা ও শিশুর যত্ন নিয়ে, আর এই বিষয়ে কথা বলবেন অর্পিতা বিশ্বাস, নার্সিং অফিসার, বিলোনিয়া মহকুমা হাসপাতাল। ওনার সঙ্গে কথা বলবেন সুপর্ণা সাহা।
1: আজ আমাদের জন্য রয়েছে রবিবারের আলাপচারিতা। রবিবারের আলাপচারিতায় নির্ধারিত বিষয়গুলো সবসময় আমাদের খুব প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করা হয়। আজও আমাদের অনুষ্ঠানে এমনই একটি বিষয় নির্ধারিত হয়েছে, সদ্য মা ও শিশুর যত্ন। বুঝতেই পারছেন, নতুন মা হয়েছেন যারা, যে বাচ্চাটি পৃথিবীতে নতুন এসেছে, দুজনেই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের যত্ন আমরা কিভাবে করব, আমাদের এ নিয়ে বলবেন নার্সিং অফিসার অর্পিতা বিশ্বাস। অর্পিতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রবিবারের আলাপচারিতায় আসার জন্য।
2: নমস্কার দিদি। খুবই আনন্দিত যে এই জিনিসটার মানে আজকে আমি অ্যাটেন্ড করছি এই প্রোগ্রামের।
1: আচ্ছা আচ্ছা, বিষয়টা খুব সুন্দর, তাই না? এই যে আজকে যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিনি সদ্য মা হয়েছেন, তার পরিবারের লোকজন যেমনি জানা প্রয়োজন, তার জানা প্রয়োজন, আমাদের সবারই জানা প্রয়োজন, কারণ দিন বদলাচ্ছে, তাই না? আমাদের ধ্যান ধারণা, আমাদের চলন বলন সবই বদলে যাচ্ছে। একটা সময় যে ধারণা ছিল, এখন সে ধারণা কাজে নাও লাগতে পারে, তাই না? তাহলে আপনি কি বলবেন, প্রথমত আমরা কি শুনব?
2: প্রথমত আমাদের তাহলে জানতে হবে প্রসব পরবর্তীকালীন যত্নটা কি, সে জিনিসটা।
1: হ্যাঁ,
2: তো প্রথমে হলো প্রসব পরবর্তীকালীন যত্ন বলতে, আমরা শিশুর জন্মের থেকে প্রসব পরবর্তী 6 সপ্তাহ মানে 42 দিন পর্যন্ত মা ও নবজাতকের জন্ম প্রদত্ত সকল স্বাস্থ্য সেবা, যত্ন ও পর্যবেক্ষণ, এই সময়কালটাকেই বুঝি। এই সময়কালটাকে আমরা আবার পারপেরিয়ামও বলি।
1: আচ্ছা,
2: তো আমাদের এই প্রসব পরবর্তীকালীন সময়ে যত্নের উদ্দেশ্যটা কি, সেটা আগে জানতে হবে। তো এর প্রধান উদ্দেশ্যগুলি হল মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, প্রসব পরবর্তী জটিলতা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ, PPH ইনফেকশন এক্লেমশিয়া প্রতিরোধ করা। এখানে কথা আসতে পারে PPS, PPS জিনিসটা কি? PPS জিনিসটা হলো পোস্টপার্টাম হেমারেজ, মানে অতিরিক্ত রক্তক্ষরণ। সেটা আমরা কিভাবে বুঝবো? তো যখন নর্মাল ডেলিভারি হয়, তখন তাদের ক্ষেত্রে যদি 500 ml বা তার থেকে বেশি রক্তক্ষরণ হয়, সেই অবস্থাটাকে আমরা বলবো PPH। আর সিজারিয়ান সেকশনে 1000 ml মানে 1 লিটারের যদি 1 লিটার বা এর থেকে বেশি রক্তক্ষরণ হয়, তখন সেটাকে আমরা PPH বলবো।
1: আচ্ছা আচ্ছা।
2: আর ইনফেকশন
1: নর্মালে 500 আর সিজারিয়ানে
2: 1000 ml
1: 1000 ml
2: মানে 1 লিটার।
1: আচ্ছা।
2: এর মধ্যে ইনফেকশন আমরা সবাই জানি, ইনফেকশন সম্বন্ধে আমার মনে হয় না ডিটেলস বলতে হবে ইনফেকশন জিনিসটা কি।
1: সবারই
2: এক্লেমশিয়া, এক্লেমশিয়াও এটাও একটা ডিজিজ কন্ডিশন। এক্ষেত্রে আমরা যদি আমাদের মানে মাদের ব্লাড প্রেশার 140/90 mmHg মার্কারির সমান,
1: আমরা ধরি প্রেশারটা যদি হাই থাকে,
2: হ্যাঁ না, এটার মধ্যে আর একটা কন্ডিশন আছে, যদি আমাদের পেচ্ছাপের সাথে বেশি পরিমাণে প্রোটিন যায়, এই দুইটা কন্ডিশন থাকতে হবে। বিপি বেশি প্লাস প্রোটিন যাতে যদি যায়।
1: আচ্ছা আচ্ছা, ওই ব্লাড প্রেশার তো বেশি আছেই, প্লাস ইউরিন যখন পাস হবে তখন যদি প্রোটিনটা বেশি চলে যায়। আচ্ছা, এটা পেশেন্ট কিভাবে বুঝবে?
2: এটা তো পেশেন্ট বুঝতে পারবে না,
1: এটা তো, হ্যাঁ, এটা টেস্ট চলে ওই সময়টা। তো আসলে ওনারা ডাক্তার নার্স সবার
2: যখনই বিপিটা বেশি থাকে এই ধরনের পেশেন্টে তখন পেচ্ছাপ পরীক্ষার জন্য দেয়া হয় আর কি।
1: এটা একটা খুব ভালো দিক, বিপি থাকলে এটা হতে পারে।
2: হ্যাঁ হতে পারে, আর সব কন্ডিশনে হয়ও না, কিন্তু
1: বুঝতে পেরেছি সবার ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। আচ্ছা,
2: তারপরে মার মানসিক স্বাস্থ্য রক্ষা করা, খুব তাড়াতাড়ি এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফ কেয়ার সম্পর্কে শিক্ষা দেয়া, মাকে দেয়া যে তুমি কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং নিজের যত্ন কিভাবে নেবে। হ্যাঁ, প্লাস বাড়ির লোকদেরকেও এগুলো বোঝাতে হবে যে আপনারা কিভাবে মা এবং শিশুর যত্ন নেবেন, সেগুলোর জন্য মানে এটা দরকার। তারপরে পরিবার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ দেয়া, তারপরে মা ও শিশুর বন্ডিং, মা এবং বাচ্চা কিভাবে থাকলে বা শিশুকে কিভাবে রাখলে মা ও শিশুর মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে, সেটা হ্যাঁ সেটা সম্বন্ধেও জানা যায়।
1: আচ্ছা,
2: তারপরে
1: এটা কিরকম বলবেন যে মা ও শিশুর মধ্যে

0: ঘনিষ্ঠতা বাড়ে।
1: তো
0: এটা কিরকম, এটা মানে আমি জানতে চাইছি, এটা মানে আপনারা কি বলেন?
1: আমরা জন্মের পরপরই কিন্তু বাচ্চাকে মার বুকের মধ্যে তখন বাচ্চা মার স্পর্শটা বুঝতে পারে। হ্যাঁ, প্লাস এটার আরেকটা জিনিসও আছে, এটা কেএমসি তো আমরা কিন্তু মা ও শিশুর মধ্যে বন্ডিং তৈরি করতে, কাঙ্গারু মাদার কেয়ার।
0: হ্যাঁ,
1: বাচ্চাকে কাঙ্গারুর মতো ভাবে,
0: হ্যাঁ,
1: মাথাটা একদিকে কাত করে তারপরে হাত দুইটা ছড়িয়ে
0: বুকের
1: মধ্যে রাখা হয়, তাতে মা ও শিশুর বন্ডিংটা তৈরি হয়। এটা আমাদের বাচ্চা বেবি আউট হওয়ার পরে পরে আমরা এটা স্টার্ট করতে, মা যখন ডেলিভারি টেবিলে থাকবে তখন আমরা এটা স্টার্ট করতে পারব।
0: আচ্ছা, আর মায়ের যদি ধরুন
1: সিজারিয়ানও করা যায়
0: একটু মানে সতর্ক করে, মায়ের যাতে আঘাত না লাগে সেরকম ভাবে করতে হবে। এরপর
1: আর এটা আবার আপনারা যারা প্রিমেচিউর বেবি তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল
0: এটা। আচ্ছা আচ্ছা,
1: ওদের খুব দ্রুত মানে কিউরের জন্য এটা তাড়াতাড়ি, অনেক সময় প্রিমেচিউর বেবির অনেক ক্ষেত্রে ওয়েট কম থাকে, তারপরে তাদের স্বাভাবিক বাচ্চারা
0: কম হবে ওর।
1: হ্যাঁ, তারপরে একটা জিনিস আমরা আমাদের ঠাকুমা দিদারা ছোটবেলায় বলতো, বাচ্চা নাকি উম থেকে আসছে, তো উম থেকে আসলে ওকে উম দিতে হবে, উম মানে হলো গরম।
0: হ্যাঁ,
1: ওরা যে জায়গাতে থাকছে এটা সাধারণত আরেকটা এনভায়রনমেন্টে আসছে। হ্যাঁ, জন্মের পর ওইখানে একটা গরম ইয়ের মধ্যে থাকছে, তো সুতরাং আমরা তখন কি করি, তাড়াতাড়ি বেবিকে মুছিয়ে, হ্যাঁ,
0: মুড়ে দিতে হয়
1: সুতির কাপড় দিয়ে, পরিষ্কার সুতির কাপড় দিয়ে।
0: মানে কি বলবো, ওই সময়টা মানে আপনি বলাতে আমার মানে খুব মনে পড়ছে যে মানে ওদের যে মুড়ে যখন পাশে দেয় মানে একটা ডলের থেকে লাগে, এত পুতুল পুতুল লাগে, মানে সে মুহূর্তটা যে মায়েদের জন্য কি, বা আপন জনদের যারা দেখতে আসেন,
1: ওইটা আবার আমরা আমাদের ইয়েতে বলি মাম্মি রেস্টেন্ট মতো একদম মাথার শুধু
0: চোখ মুখটা নাকটা খোলা পুরোটা মোড়া,
1: কারণ মাথাটা মুড়ে দিই কেন, কারণ আমাদের হাইপোথার্মিয়া, বাচ্চাদের যাতে হাইপোথার্মিয়া না হয়ে যায়।
0: আচ্ছা, এটারও একটা লজিক আছে না,
1: এই জন্য মাথাটা
0: বুঝি এমনি
1: হয়তো না না না না।
0: আচ্ছা, মাথা মুড়ে দিলে আর মানে কোন রকম সমস্যা হবে না। আচ্ছা, বাহ। তারপরে
1: আমরা পোস্টনেটাল মাদারদের চারটি ভিজিটের ডাক্তারদের কাছে যাওয়া, চারটি ভিজিট, যার মধ্যে প্রথম ভিজিটটা জন্মের 24 ঘন্টার মধ্যে, তখন হাসপাতালেই থাকে, ওটার জন্য সমস্যা হয় না। দ্বিতীয় ভিজিটটাও জন্মের তিন দিনের দিন আমরা নর্মাল যাদের ডেলিভারি হয় তারা 3 দিনের দিনই ছুটি হয়, ডাক্তারবাবু দেখেই ছুটি দেন। তো সিজারিয়ান সেকশনও কিন্তু ওরা থাকে, হসপিটালেই থাকে, তাদের 7 দিনের দিন ছুটি হয়। তৃতীয় যেটা ভিজিট সেটাও জন্মের 7 থেকে 14 দিন, সেগুলো মার এসে হয়তো করাতে হবে, 7 দিন যেটা হয় 7 থেকে 14 দিনের মধ্যে। আর চতুর্থ ভিজিটটা জন্মের 6 সপ্তাহ মানে 42 দিন।
0: হ্যাঁ,
1: এই চারটা ভিজিট মাকে অবশ্যই ফিল করতে হবে, পূরণ করতে হবে।
0: এই এগুলো করলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, তাই না? এগুলো না করলে তো মানে কি বলবো, সারা জীবনের জন্য একটা ঝুঁকি থেকে যায়।
1: এটাই তো আমরা প্রসব পরবর্তী মায়ের যত্নটা কিভাবে করব সেটা নিয়ে এখন একটু আলোচনা করব।
0: হ্যাঁ, আচ্ছা।
1: তো মার জন্য প্রথমে দরকার হলো পুষ্টি ও খাদ্যাভ্যাস। তো প্রসূতি মায়ের সুষম খাদ্য যেমন ডাল, মাছ, ডিম, সবুজ শাকসবজি ও ফলমূল ইত্যাদির প্রয়োজন। শরীর দ্রুত সেরে উঠতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়ার দেয়া প্রয়োজন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মাদের শুধুমাত্র ওই নিরামিষ তরকারি বা শিং মাছের ঝোল দিয়ে শুধু খাওয়ানো হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, কিন্তু আমরা বলি সব কিছু মা খেতে পারবে, সুষম খাদ্য যেটা সেটা তো প্রচুর পরিমাণে দিতে হবে, সব কিছু একদম শাক সবজি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: সব কিছু মা খেতে পারবে।
0: আচ্ছা আচ্ছা, কিন্তু একটা সময় ছিল মানে বাড়িতে যারা বড়রা থাকেন বা বড়রা যারা মা বাচ্চার গাইড হিসেবে থাকেন, তারা বলে এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। এক্ষুনি আপনি যেটা বললেন সেটা কিন্তু খুব জরুরি একটা বার্তা আমাদের নতুন মায়েদের জন্য, যে সব কিছু খাওয়া যাবে।
1: কেউ আবার কেউ কেউ দেখি লবণ জল দিয়ে মেখে মানে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনও হয় হাসপাতালে, তো অনেক ক্ষেত্রেই হয়, তখন আমরা দেখলে সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করি যে না, মাকে সব কিছু খাওয়া, মা সব খেতে পারবে, মার খাওয়ার কোনো বাদ বিচার নেই।
0: তাই? আচ্ছা,
1: তারপরে মাকে জল ও তরল জাতীয় খাবার, বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য প্রচুর পরিমাণে জল, ফলের রস এবং স্যুপ পান করানো উচিত।
0: স্যুপটা এই সময়ে শরীরটার জন্য খুব দরকার।
1: তারপরে বিশ্রাম, বাচ্চা যখন, কারণ বাচ্চা তো সারা, বাচ্চা তো বাচ্চার টাইমে ঘুমাবে, আমাদের টাইম মতো তো আমরা যেমন রাতে ঘুমাই, হ্যাঁ ওরা তো আর মানে ওইসব কিছু বোঝে না। ও
0: যে সময় এগুলো তোমার আপনার এটা হয় দেখেছি, অনেক বাচ্চা দিনে ঘুমিয়ে পুরো রাত যন্ত্রণা করবে মাকে।
1: তার জন্য বাচ্চা যখন ঘুমাবে তখন মারও ঘুমানো বা বিশ্রামের প্রয়োজন।
0: এটা একটু আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা যারা
1: আছেন
0: পুরো তাদের উপর নির্ভর করে যে মাকে একটু তো বিশ্রাম দিতেই হবে।
1: তার জন্য তাদেরকে কি করবে, বাড়ির অন্যান্য সদস্যরা মাকে সাহায্য করবে
0: অবশ্যই।
1: হ্যাঁ, কারণ বাচ্চা যখন উঠবে স্বাভাবিক মা ঘুমাতে পারবে না, সুতরাং বাচ্চা যখন ঘুমাবে তখনই মা ঘুমাবে, এটাই।
0: আর অনেক সময় খুব ছোট হলে এক কথা, একটু বড় যখন হয় যদি অন্যরা একটু দেখভাল করেন তখন মা একটু বিশ্রাম নিতেই পারে, কারণ ছোট বাচ্চাদের কিন্তু অনেক রকমের কাজ থাকে তাই না, একটু নির্দিষ্ট সময় পেরোলে ওদের কাজকর্ম এগুলি তো মারাই বেশিরভাগ করে থাকেন বা পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তারা করেন।
1: আর ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা তো আমি আগেও বলেছি,
0: খুব দরকার, এটা খুবই দরকার,
1: মাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বেবিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সেলাই যে স্থানটা থাকে সেটা পরিষ্কার ও শুকনো রাখতে হবে। এবার মা নিয়মিত স্নান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন সুতির ঢিলা ঢালা পোশাক পরবে, সেগুলোই। আর আরেকটা জিনিস আছে মানসিক স্বাস্থ্য, এই সময়ে আফটার ডেলিভারি মানে হরমোনাল কিছু চেঞ্জ হয়, সেই হরমোন পরিবর্তনের কারণে মার ক্লান্তি বা বিষণ্ণতা আসতে পারে, তো পরিবারের মানুষদের এটা মাকে মানে মাকে কখনো যাতে মানে আনন্দের পরিবেশ থেকে দূরে যাতে না
0: সরিয়ে
1: মনটা খারাপ না থাকে,
0: মাকে একটু হাসি
1: খুশি পরিবেশ তৈরি করতে হবে।
0: আর সত্যি কথা বলতে কি, বাড়িতে বাচ্চা এলে এমনি পরিবেশটা চেঞ্জ হয়ে যায় না, সবাই খুব খুশি থাকে, সবার মধ্যে মানে সবাই আসছে যাচ্ছে, কি বলবো মানে এটা পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায় বাড়ির। তবে একটা ব্যাপার, যেমন আমরা দেখি অনেক সময় অনেকের এই জিনিসটা বেশি হয়, আপনি যেটা বললেন বিষণ্ণতার ব্যাপারটা, এটা অনেক সময় দেখা যায় অনেকে মেয়ে বাচ্চা চান না, ওই সময় মায়েদের ওপর নানা রকম প্রেশার আছে, হ্যাঁ এই ধরনের চাপ আসে, তখন তো স্বাভাবিক পরিবারের সহযোগিতা না থাকলে এ ধরনের প্রেশারে মায়েরা একটু বিষণ্ণতা বোধ করতেই পারেন।
1: দেখুন সন্তান মেয়ে হোক ছেলে হোক,
0: আমাদের প্রতিটা অনুষ্ঠানেই আমরা যখন অনুষ্ঠানে বসি আমরা কিন্তু সব সময় বলে থাকি যে মেয়েদের বেশি ভালোবাসতে হবে,
1: এটা তো আসলে কারো হাতে থাকে না, ছেলে হওয়া বা মেয়ে হওয়া এটা কারো হাতে থাকে না, যে সন্তানই আসুক ওকে আনন্দের সাথে অ্যাকসেপ্ট করতে হবে, সেটাই পরিবারের মানুষকে আগে বুঝতে হবে,
0: আগে বুঝতে হবে। আর মেয়েদের তো বেশি ভালোবাসা প্রয়োজন, কারণ একটা নির্দিষ্ট সময় পর আপনার মেয়ে আমার মেয়ে কেউই আমাদের কাছে থাকবে না তাই না, তাহলে যে মেয়েটাকে আমরা দিয়ে দিতে হবে একটা সময়, সে অন্য পরিবারে গিয়ে অ্যাডজাস্ট করবে বা চাকরি বাকরি যাই করুক, বিয়ে তো দিতেই হবে না, মা বাবার কাছে তো আর থাকবে না, সেজন্য আমি মনে করি ছেলেদের থেকে মেয়েদের বেশি ভালোবাসা উচিত, আদর করা উচিত তাই না,
1: এটাই। তারপরে আমি এর আগে বলেছি স্বাস্থ্য পরীক্ষা জন্মের পরপরই ওই 24 ঘন্টার মধ্যে একবার, পরবর্তীতে তৃতীয় সপ্তম এবং চতুর্দশ দিনে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে মা ও শিশুর পরীক্ষা করানো উচিত। তারপরে সন্তান জন্মের 6 সপ্তাহ পর্যন্ত সহবাস করা যাবে না।
0: আচ্ছা,
1: এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাদেরও মাথায় রাখতে হবে, স্বামীকেও এটা মাথায় রাখতে হবে।
0: আচ্ছা,
1: কারণ এই সময়টা মার উপর দিয়ে প্রচন্ড ধকল গেছে, প্লাস যেটা আমরা ইউটেরাইন ইনভলিউশন মানে জরায়ুর আগের আকার অবস্থায় ফিরে যেতে কিন্তু
0: 42 দিন
1: সময় লাগবে। তো এই গেল আমাদের মায়ের কিভাবে আমরা যত্ন করব। এবার আসি নবজাতকের যত্ন কিভাবে করা যায়। তো প্রথমে বুকের দুধ, জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে শাল দুধ বা কোলেস্ট্রাম, যেটা মায়ের প্রথম হলুদ ঘন দুধ, এটা খাওয়াতে হবে। প্রথম 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট। অনেকে কি করে, এই যে কোলেস্ট্রাম যেটা সেটাতে মানে এটা কিন্তু হাই রিচ বেবিদের জন্য মানে খুব ভালো, এটার মধ্যে সব কিছু কন্টেন্ট আছে আমাদের, ফুডের সবকিছুই আছে, অনেকে কি করে ওটাকে আগে আগে বেশি হতো, এখনের মধ্যে এটা কমেছে,
0: এখন এটা কমে গেছে, একটা সময় ছিল
1: এটা ফেলে দিত,
0: হ্যাঁ বলতো যে এটা এটা কি করে খাবে, এটা তো বিষ, এরকম একটা, কিন্তু এখন সবাই জানে,
1: এখন সবাই জানে। তারপরে উষ্ণতা বজায় রাখা, জন্মের পর নবজাতকের শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই শিশুকে পরিষ্কার নরম ও গরম সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে হবে।
0: আচ্ছা, ওই মানে ওকে একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর মুড়ে নিতে হবে, সেটা তো করা হয়।
1: নাভির যত্ন,
0: মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কিভাবে করতে হবে?
1: শিশুর নাভি সবসময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে, নাভিতে কোন প্রকার তেল হলুদ বা পাউডার ব্যবহার করা যাবে না, নিজে থেকে শুকিয়ে নিজে থেকেই পড়ে যাবে, তো সেটা মাথায় রাখতে হবে, কোন রকম তেল বা পাউডার আমরা ইউজ করব না।
0: যদি কোনো সমস্যা হয়
1: এটার জন্য ডাক্তারবাবু আছে,
0: আমাদের অবশ্যই নিতে হবে,
1: শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছে বিলুরিয়াতে, ওনার সাথে কনসাল্ট করতে হবে যদি সমস্যা হয়।
0: সমস্যা হতেই পারে, অনেক সময় হয় দেখেছি, কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু তখন নিজেরাই এই ব্যাপারগুলো না করে যে তেল বা কোনো মলম জাতীয় কিছু বা এটা ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা এসব না করে না করাই উচিত, কারণ চিকিৎসকরা ভালো বলতে পারবেন যে এটা কি করা উচিত, বা অবশ্যই হয়তো কিছু লাগানোর বিষয় থাকবে বা যাই হোক সেটা উনি বলে দেবেন, যার অবস্থা যেরকম সেটা বুঝে, তাই না?
1: আর একটা জিনিস আছে, বাচ্চারা তখন তো শুধু ব্রেস্ট ফিডিং পান করে, তো জিহ্বার মধ্যে অনেকের ক্ষেত্রে সাদা সাদা,
0: হ্যাঁ ঠিক, এটা একটা ব্যাপার আছে,
1: এটা একটা আছে, সাদা সাদা মানে একটা আস্তরণ পড়ে, তখন আমরা চিকিৎসকের পরামর্শ নেব, প্রথমে আমরা কি করব, একদম মানে সুতির কাপড়, সাদা জেনারেলি আমরা সাদাই ইউজ করি, সাদা সুতির কাপড় ভালো করে পরিষ্কার করে এটাকে কুমকুম গরম জলে দিয়ে আস্তে করে এটাকে
0: একটু ঘষে দিলে পরিষ্কার
1: পরিষ্কার হয়ে যায়, এরপরে যদি না যায় তখন আমরা চিকিৎসকের পরামর্শ নেব।
0: বুঝতে পেরেছি, যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়,
1: হ্যাঁ হ্যাঁ এটা প্রতিদিন করতে হবে, কিন্তু
0: রোজ করতে হবে,
1: হ্যাঁ রোজ করতে হবে, দুধ নইলে তো ওই আস্তরণ গুলো পড়ে যাবে না,
0: রোজ তো সে
1: পরিষ্কার করে রাখতে, আমরা প্রতিদিন দাঁত মাজি না,
0: ওদের
1: তো হ্যাঁ মুখের ইয়েটা ক্লিন না করে রাখলে তো সমস্যা।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপরে স্নান, আমরা এখন নবজাতক শিশুকে কিন্তু আড়াই থেকে তিন মাস পর্যন্ত স্নান না করাতে বলি,
0: এটা কিন্তু একটা নতুন দিক,
1: হ্যাঁ
0: ঠিক না, এটা কিন্তু বেশি দিন হয়নি যে বাচ্চাদের স্নান করানো,
1: বাচ্চাদেরকে আগে তো
0: কতদিন হলো, এই যে আপনাদের এখন একটা এই ধারণাটা যে পাল্টে গেল, এটা কবে থেকে করছেন আপনারা?
1: এটা তো আমরা ধরুন আমরা তো স্যার মানে অনুপ স্যার আসার পর থেকে স্যার আমাদের বলেছে যে এটা মানে আড়াই তিন মাস পর্যন্ত আমরা বাচ্চাকে স্নান করাবো না, এসেছে তিন চার বছর হয়ে গেছে আমাদের এখানে।
0: আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার জানা ছিল না, আপনি যেটা বললেন
1: আড়াই তিন মাস পর্যন্ত আমরা,
0: ধরুন পরিবারে যদি নতুন কোন সদস্য যাদের এসছে তারা জানবেন, আমাদের তো মানে কিছুটা দিন হয়ে গেছে সেজন্য এই ব্যাপারটা আমার নলেজেই নেই, জানিই না।
1: কিন্তু এবার প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে আড়াই তিন মাস আমি বাচ্চাকে স্নান করাবো না, তাহলে বাচ্চাকে কিভাবে ক্লিন রাখবো?
0: সেটা তো করতেই হবে,
1: তো আমরা বেবি ওয়াইপস অথবা আমরা সুতির কাপড় পরিষ্কার কাপড়কে কুমকুম, হ্যাঁ সেটাই ভালো, বেবি ওয়াইপস ইউজ না করে আমরা সুতির কাপড়কে গরম হালকা কুমকুম গরম জলে ভিজিয়ে সারা গা শরীর মুছিয়ে দেব, আর সাত দিন পর্যন্ত আমরা খাঁটি নারকেল তেল, এক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমরা বেবি পাউডার, বেবি অয়েল, বেবি সোপ এগুলো কোনো কিছুই বাচ্চাদের এখন আমরা ব্যবহার করতে বারণ করি।
0: হ্যাঁ সেটা, এটাও একটা ইম্পর্টেন্ট দিক আপনি যেটা বললেন, একটা সময় ছিল কিন্তু না বাচ্চাদের জন্য আলাদা তেল সাবান সবই আলাদা ছিল, কিন্তু আপনি বলছেন যে এখন বিশেষজ্ঞরা বলছেন শুধু নারকেল তেল,
1: শুধু খাঁটি নারকেল তেল সারা শরীরে মাখিয়ে এক ঘন্টা পর্যন্ত সূর্যের আলোয় রাখতে হবে, হ্যাঁ তাহলে ভিটামিন ডি টা সংশ্লেষ হবে,
0: হ্যাঁ তারপরে আর দরকার না, ভিটামিন ডি টা আমাদের জন্য দরকার আর বাচ্চাদের তো আরো বেশি দরকার,
1: আর ধরুন মানে সাত দিন পর্যন্ত কিন্তু মাথায় কিন্তু তেল দিতে পারবে না, এক মাস পর থেকে নারকেল তেলটা মাথায় দিলে দিতে পারবে,
0: এক মাস,
1: হ্যাঁ এক মাস পরে। তারপরে হলো ঘুমানোর সময়, শিশুকে সবসময় ঘুমানোর সময়

0: মানে চিত করে বা এক পাশে কাত করে শোয়ানো উচিত।
1: আচ্ছা,
0: তারপরে হলো শিশুর টিকা, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিশুর টিকা মানে অ্যাট বার্থে আমাদের দেয়া হয়, হসপিটালেই দেয়া হয়, বিসিজি, ওপিভি, হেপাটাইটিস, হ্যাঁ এগুলো, হেপাটাইটিস বি যে এগুলো ভ্যাকসিনগুলো জিরো ডোজটা অ্যাট বার্থেই দেয়া হয়। এরপরে আমরা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ পরে পেন্টা ভ্যাকসিন যেটা আছে সেটা দিই। এছাড়া আপনারা রোটা ভাইরাস, তারপর নিউমোকক্কাল ভ্যাকসিন, সেগুলো নিয়ে নিতে হবে।
1: সেটা মাকে, মা বাবাকে তো সজাগ থাকতেই হবে, পাশাপাশি পরিবারের সবাইকে এটা খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে এগুলো বাদ না পড়ে যায়। এই জিনিসটা তো কি বলবো, বাচ্চা সারা জীবনের প্রশ্ন।
0: আর বাচ্চাকে আপনার 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আবার ফিডিং করতে হবে,
1: সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
0: ফিডিংটা
1: নির্দিষ্ট সময়ে এটা
0: করতেই হবে। হ্যাঁ, এবং মা যাতে মানে দুটো ব্রেস্ট মানে পাশাপাশি ইউজ করে,
1: একটার পরে আরেকটা দিতে হবে, নাহলে তো এটা আবার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, জমা দুধ যদি সে খায়।
0: সে দুটোটাই মানে একই ইয়েতে দিতে হবে, চেঞ্জ করে করে দিতে হবে, বাচ্চার ফিডিংটা যাতে ভালোভাবে হয়। নইলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক বাচ্চা আসে যেগুলো সুগার লেভেল কমে যায়, আর এটার কারণ অন্য কিছু না, মা ফিডিং ঠিকভাবে দেয় না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখন সুগার লেভেলটা কমে যায়।
1: ছোট বাচ্চাদের এরকম হয়? ওরে বাবা, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমাদের অনুষ্ঠান আজকে যারা শুনছেন তারা খুবই উপকৃত হবেন যে এত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আমরা জানলাম। আচ্ছা, ঠিক আছে,
0: বাচ্চার মানে কত কন্ডিশন তখন খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, এরকম আমাদের বেশ কয়েকটা কেস আসে, তারপরে মাদের আবার ফিডিং মানে কিভাবে দেবে, কতবার দেবে, হ্যাঁ সবগুলো আমরা মানে আবার দেখিয়ে দিই, আবার বলে দিই, তারপরে এরপরে ধীরে ধীরে ব্রেস্ট ফিডিং এর জন্য ইয়ে। আবার অনেকে বলে যে ম্যাডাম দুধ তো আসছে না, আর বাচ্চাকে তো টানাতে হবে, না টানালে তো
1: হ্যাঁ
0: ততই তো বাচ্চা খাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না। আরে বাচ্চা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিপেল, যে নিপেল আছে, নিপেল গুলো আগে থেকে এন্টিরেটাল পিরিয়ডে ঠিকভাবে দেখা হয়নি, বা মা মানে বলেনি, বা এমন কিছু হবে, অজ্ঞানতার কারণে হয়েছে, সেগুলোর জন্য এন্টিরেটাল পিরিয়ড থেকে নিপেল গুলোকে যদি মানে ইয়ে থাকে, তো এটার রাস্তা আছে, এটা যেটা আমরা অন্য বিষয়ে, এটা আমরা মানে অ্যান্টিনেটাল পিরিয়ডে, কিন্তু এটা মাদেরকেও মনে রাখতে হবে যে বেবি আফটার মানে আফটার ডেলিভারি বেবি সেটাকে টানতে পারবে কিনা। অনেকদের আছে ফ্ল্যাট নিপল, তো ফ্ল্যাট নিপল থাকলে সেক্ষেত্রে আমরা ওয়েল ম্যাসেজ করে এগুলো অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে আমরা ঠিক রাখতে পারি।
1: আচ্ছা, এটা প্রথম থেকে,
0: হ্যাঁ প্রথম থেকে, হ্যাঁ
1: মাকে
0: এটা জানতে হবে। এই যে এডুকেশন গুলো সেগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো, মারা জানতে পারবে, কিন্তু যারা আসা যায়, হ্যাঁ মাদেরকেও জানতে হবে আমাকে কি কি করণীয়। আমাদের হেলথ ওয়ার্কার তো যাই, হ্যাঁ তো ওদের থেকে জেনে নিতে হবে, বা ওদেরকেও বোঝাতে হবে যে তোমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে এমন এমন করবে যাতে তোমাদের পরে পরবর্তী সময়ে এটা প্রবলেম ফেস।
2: আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। सरकार ने तरल प्राकृतिक गैस एलएनजी की आपूर्ति से आपातकालीन पाबंदियां हटा ली हैं। ये निर्णय पश्चिम एशिया संघर्ष में युद्ध विराम के बाद होर्मुज जलडमरू मध्य से प्राकृतिक गैस की आपूर्ति फिर शुरू होने के बाद किया गया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने एक अधिसूचना में कहा है कि प्राकृतिक गैस आपूर्ति नियमन आदेश 2026 में संशोधन किया गया है।
3: इस संशोधन के अंतर्गत उन विशेष आपातकालीन प्रावधानों को हटा दिया गया है जिनके अंतर्गत सरकार को देश में उत्पादित प्राकृतिक गैस और आयातित एलएनजी के आवंटन में प्राथमिकता देने की अनुमति थी। होर्मुज जलडमरू मध्य से एलएनजी की खेप में रुकावट आने के बाद इस साल मार्च में आवश्यक वस्तु अधिनियम के तहत ये आपातकालीन आदेश जारी किया गया था। इस बीच मंत्रालय ने सोशल मीडिया पर उन खबरों को भ्रामक और गलत बताया है जिनमें ये दावा किया गया है कि भूटान ने भारत से E20 पेट्रोल आयात करने का प्रस्ताव दिया है। अनुपम की रिपोर्ट के साथ समाचार कक्ष से जागृति शर्मा।
2: ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने विकसित भारत रोजगार और आजीविका गारंटी मिशन ग्रामीण 2025 के 1 जुलाई से सफलतापूर्वक लागू होने पर प्रसन्नता व्यक्त की है। केंद्रीय मंत्री ने वीडियो

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবার শুনুন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান নিয়েও অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনব একই ছায়াছবি থেকে নেওয়া গান, ছবি জিনে কি রাহে। এই ছায়াছবির প্রত্যেকটি গানের কথা লিখেছেন আনন্দ বক্সী, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। চলুন তাহলে অনুষ্ঠানের প্রথম গান শুনব মোহাম্মদ রফির কণ্ঠে, ছবি জিনে কি রাহে।

শ্রোতা বন্ধুরা, অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একই ছায়াছবি থেকে নেওয়া গান, ছবি জিনে কিরা। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। এই গানটির মধ্য দিয়ে শেষ হল আজকের মতো অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। এবার শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিছু লোকগান।

0: গানটি শুনলেন পৌশালী ব্যানার্জির কণ্ঠে। এবারে গানটি শুনবেন সৃষ্টা দাস এবং ননীচূড়া দাস বাউলের কণ্ঠে।
1: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের।

লোকসঙ্গীত এ অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগান আকাশবাণী মিলনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের প্রথমে শুনুন ককবরকে একটি নাটিকা রচনায় রুহী দেববর্মা।

0: বানি
1: তাম আমা
0: অ তক রং চবই দুইবাই দিবা
1: রেওয়ানে
0: নুফুর ওয়াহান নি কুটন তিসালে হিনি দংসা
2: ফাইকা ফাইকা হিমি
0: অ বড় সাবি আন্দান থা।

0: রিহিনই কোনে খাইতি ফেলাই গ্রাদি
1: বিয়া মথাং রং গাছি দো
0: আং খুলছে কি শ্যামা আলু গুড়া নাই
1: দো নুংবো ইয়াকার বাইছে কেইটা মংসা
0: পাইখু পাইখা মানে মাইর খুরবাই দি
2: খুরবাই কে আসা সিসা ফাইবে বাইছে দি মাইছে কসাং থাংবাই কিয়া

0: আনো বল কিছা রেফেগে খাফাশলা কিছা হর মোসং করে না
1: হিন্দি নানা ই কবল
0: ও সাইয়াতে তোমার কথা কিছা তুমা দে
1: ও বুড়ি জিং মাসে বাইব পাইলে লাংলিয়া হিন্দি
0: সৌরা বাহাই হেজাক লাগছি না তাতে তাপতে হিন্দি হিন্দি হরে হরে
1: বাহাই তামো খাই মানে চাকা ফাতং নি বুফা
2: আমবো দালাই খাইন ওয়া নামা কলাই খ তামো খানামা তৈ খাইবা সাজক বো থৈছি মানো বতা বাই কাজং নাছে গোছিয়া সাজলাবো নগনি নংখরি চি থাং মান ফোন তব কবিনি বরি বৈলে কাজং নাছে সয়া জলি ওই যে সাফা নংথন নই কাইখা বা তমালে তমাইয়া দাং ন
1: আব বনো বিশি ওয়ানা লাং শিও থুইব মুক্তরে থাংলিয়া চাইব ততরা লাইলিয়া সাজব মাসা সাজলাব মাসা সুসুরো কাইয়া খাইবা তোমালে তোমায় দং ন আনিলে বুখাসে গলি তংশিও তাবুসে বুথা সিগা তৈ দং হেন সাগ নবার বুফাসিও
2: ফাতুমি বুমা নংলে তাম জানি হিন আংকে হিন ফাইদি কাই নরে লাইছিনো বরিমা গছিয়ালে নখুংনি সাজকবা যে সাকাই ফানো থামুগৈ মানানো জলা সানে কক তৈ অংয়া হিনখাই জলা বরক যে সাফানো অংগৈ দা থাংন আবন জলা সা নাইমানি তৈ ফাইদি কাইনর লাইছিনো তাই তামো খাইনাই সাকনি কসা সাকতৈ সামা শিবো বুইবা বড় সিনাই হিনো যে সাফানো হিনবাইগ্রা সিথুন তাম হিন
1: আও তাই তামো খাইনাই বুনি মুনিমুং বুনি খাজামুং ফানো অংরা চিতন তব বুসা বুতনি মুখাংবা নগুই মা দং চিতন ঈশ্বর যে খাইতই খনা ফুঙাইকে পারানি বড় নসে কিছা খবর উবাইছি দি খল নাঙানো
2: আসেকটা ওয়ান চোখ পাইছি
1: তাই থেবা সালে সালতাম বিশুনা কাইলাই মা তাবলে
2: খুশি দি হরব থুকাবা হরি হরি

শুনলেন ককবরক নাটিকা, রচনায় রুহি দেববর্মা। অনুষ্ঠানে এবার শুনুন ককবরকে আধুনিক গান, শিল্পী হিরণ দেববর্মার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠানে। ককবরকে আধুনিক গান শিল্পী ছিলেন হিরণ দেববর্মা, আকাশবাণী মিলনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন লন্ডনে অনুষ্ঠিত ICC ওপেন T20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলার ধারা বিবরণী সরাসরি দিল্লি কেন্দ্র থেকে। আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

0: दोनों प्लेयर्स को रन्स करने पड़ेंगे। नंबर तीन के स्थान पर आपको आज के मैच में वन डाउन युवा खिलाड़ी दिखने वाले हैं, फिबी लिचफील्ड। और ये दोस्तों मैं कहूंगा बल्लेबाजी में ऑस्ट्रेलियन टीम की रीढ़ की हड्डी है। शुरुआत से आप देखें तो हमेशा ऑस्ट्रेलिया जो कि ताबड़तोड़ क्रिकेट को आगे रखता है और उसी परिभाषा को सही साबित करते हैं फिबी लिचफील्ड, जो कि 360 प्लेयर हैं, चाहे पेसर्स हो या फिर स्पिनर्स, दोनों के सामने फिबी लिचफील्ड डटकर बैटिंग करते हैं और इस वर्ल्ड कप में लगभग 150 का स्ट्राइक रेट इनका नजर आया है। नंबर चार के स्थान पर एलिस पेरी टीम का हिस्सा।
1: माय नेम इज अस्मिता गुप्ता एंड आई हैव बीन वर्किंग एट एसबीआई फॉर ऑलमोस्ट 5 इयर्स नाउ। द कल्चर ऑफ एसबीआई इज
0: का खबर टॉस के वक्त आएगी, क्योंकि लास्ट मैच में आपने देखा था वेस्ट इंडीज के सामने, वहां पर एलिस पेरी थोड़ा सा चोटिल हो गई थी और बीच मैदान में इनको दोस्तों मुकाबला छोड़कर वापस जाना पड़ा। और यदि आज के मैच में एलिस पेरी को मौका नहीं मिल पाता है, स्वस्थ नहीं हो पाते हैं, तो फिर उनके स्थान पर लाइक टू लाइक रिप्लेसमेंट के अंदर मौका दिया जा सकता था टाइलर मैकग्रा को। इसके बाद पांचवें पायदान पर एक और बेहतरीन खिलाड़ी ऑस्ट्रेलियन टीम की ओर से गार्डनर टीम का हिस्सा दिख जाएंगे। गार्डनर सबसे बड़े चैंपियन है ऑस्ट्रेलिया इस वर्ल्ड कप में, यदि कोई मुकाबला नहीं हारी है तो उसमें दोस्तों सबसे बड़ा श्रेय जाता है गार्डनर को। वो जो भारत के साथ मैच हुआ था वहां पर भी आपने देखा था जब लगातार शुरुआत में 3 विकेट गिरी थी, लगातार ऑस्ट्रेलिया दबाव में चला जाएगा, लेकिन मध्यक्रम में आकर गार्डनर ने जिस तरीके से बल्लेबाजी में टीम को संभाला वहीं से मुकाबले में ऑस्ट्रेलिया वापसी कर गई थी। और एक बहुत बड़ी साझेदारी एलिस पेरी और गार्डनर के दरमियान उस मैच के अंदर बनी थी।
2: श्रोता बंधुरा, আপনারা শুনছিলেন লন্ডনে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলার ধারা বিবরণী। অনুষ্ঠানে এবার শুনুন যুববন্ধুদের নিয়ে অনুষ্ঠান তারানা। আজকের তারানা অনুষ্ঠানে শুনবেন শান্তিরবাজারের যুব শিল্পী টুটন ঘোষের সাক্ষাৎকার ও অনুষ্ঠান। সাক্ষাৎকার নিয়েছেন হরিপ্রসাদ মজুমদার।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, তারানার আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন তারানা প্রতি মাসের প্রথম রবিবার সন্ধ্যে 7:05 প্রচারিত হয় আর এই অনুষ্ঠান যুবা শিল্পীদের অনুষ্ঠান। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুব শিল্পীরা সঙ্গীত নিয়ে চর্চা করছেন বা অন্য কোনো যন্ত্র সঙ্গীত নিয়ে চর্চা করছেন তাদের জন্য এই অনুষ্ঠান, এবং বলা যায় এই অনুষ্ঠানে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করেন। আজকেও আমাদের মাঝে আছেন এমনই একজন যুব শিল্পী যিনি মঞ্চে এক ভূমিকায় থাকেন, কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন একটি ভূমিকায় সঙ্গীত শিল্পী হিসেবে। আর মঞ্চে উনি যথেষ্ট একজন ম্যাচিউর শিল্পী, সঙ্গীতেও আপনারা শুনবেন হয়তো কেমন ম্যাচিউর সেটা বিচার আপনারা করবেন, কিন্তু আমার মত অনুযায়ী ও যথেষ্ট ভালো গাইবে। তাহলে পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী টুটন ঘোষ শান্তিরবাজার থেকে। আর শিল্পীকে সঙ্গত করবেন, সঙ্গতে সহযোগিতা করবেন ঢোলকে গৌরাঙ্গ দেব। নমস্কার শ্রোতা বন্ধুরা, তারানার আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন তারানা প্রতি মাসের প্রথম রবিবার সন্ধ্যে 7:05 প্রচারিত হয় আর এই অনুষ্ঠান যুব শিল্পীদের অনুষ্ঠান। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুব শিল্পীরা সঙ্গীত নিয়ে চর্চা করছেন বা অন্য কোনো যন্ত্র সঙ্গীত নিয়ে চর্চা করছেন তাদের জন্য এই অনুষ্ঠান, এবং বলা যায় এই অনুষ্ঠানে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করেন। আজকেও আমাদের মাঝে আছেন এমনই একজন যুব শিল্পী যিনি মঞ্চে এক ভূমিকায় থাকেন, কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন একটি ভূমিকায় সঙ্গীত শিল্পী হিসেবে। আর মঞ্চে উনি যথেষ্ট একজন ম্যাচিউর শিল্পী, সঙ্গীতেও আপনারা শুনবেন হয়তো কেমন ম্যাচিউর সেটা বিচার আপনারা করবেন, কিন্তু আমার মত অনুযায়ী ও যথেষ্ট ভালো গাইবে। তাহলে পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী টুটন ঘোষ শান্তিরবাজার থেকে। আর শিল্পীকে সঙ্গত করবেন, সঙ্গতে সহযোগিতা করবেন ঢোলকে গৌরাঙ্গ দেবনাথ এবং করতালে সুশান্ত দেবনাথ। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। কেমন লাগছে তারানায় এসে?
4: প্রথমত অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আকাশবাণীতে ডাকার জন্য। খুব ভালো লাগছে আজকে প্রোগ্রাম করতে এসে এখানে।
3: খুব ভালো। তো গৌরাঙ্গ, তোমাকেও স্বাগত এবং সুশান্ত, তোমাকেও স্বাগত। চলো আমরা টুটন কি দিয়ে শুরু করবে?
4: আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আমি শুরু করতে চাই একটি ভজন গীতি দিয়ে।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন ইতিমধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা শেষ হয়েছে এবং সামনেই কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে রথযাত্রা। তো এই কারণে আমরা রথযাত্রা যেহেতু সময়টা, সে কারণে আজকে তারানা অনুষ্ঠানে লোকসঙ্গীত নিয়ে এসেছি, কিন্তু লোকসঙ্গীতের একটি অত্যন্ত প্রিয় ধারা ভক্তিধারা, এই ভক্তিধারার সঙ্গীত আমাদেরকে শোনাবে টুটন ঘোষ। চলো টুটন, প্রথম গানে যাই।

0: কি ভালো কি ভালো কি ভালো, কি বলা যায়, মানে সঙ্গীত যে আসলে সাধনার জিনিস সেটাই মনে হয়। তুমি একেবারে, তোমার গলায় মা সরস্বতীর অধিষ্ঠান মনে হচ্ছে সত্যি। মানে ওইটাই, জীবনে কিছু পাওয়ার ক্ষেত্রে ঈশ্বর তো আমাদের সহায়, ঈশ্বরের হাতের বাইরে, ভাবনার বাইরে কিছুই না। তো টুটন, কিভাবে তুমি এলে, মানে এই সঙ্গীত নিয়ে চর্চা করবে? আমি যতটা জানি তুমি মঞ্চে হাত তোমার চলতে থাকে, কিন্তু তোমার গলাও যে এইভাবে বাজতে থাকে, এত সুরে তুমি করো, কিভাবে করো, কিভাবে বোঝাতে পেলে?
1: বলতে গেলে আমি 2016-17 থেকেই গান বাজনার সাথে একটু একটু ভাবে জড়িত হয়েছি।
0: আচ্ছা,
1: তারপর থেকে আমি মঞ্চে অন্য একটা ইনস্ট্রুমেন্ট প্লে করতাম,
0: সেই
1: গানের প্রতি একটু অন্যরকম ভালোবাসা জন্মে যায়, বা গান গাওয়ার প্রতি একটু রুচি জন্মে আস্তে আস্তে আস্তে আস্তে এই গানের নিজে নিজেই চর্চা করতাম প্রথম দিক থেকে। তারপরে 2021-22 থেকে কীর্তন করতাম, তারপরে 2023-এ আমি আধ্যাত্মিক পথে আসি, আমার গুরুকরণ হয়, আমার শ্রী গুরুদেবের কৃপায় আমি আজকে ভজন গীতি বা এইসব গান নিয়ে চর্চা।
0: অসাধারণ, মানে কি বলবো, মানে ঈশ্বর মনে হয় তোমাকে সবকিছু ঢেলে দিচ্ছেন, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো এবার কি শোনাবে? আমরা কথাই যাব, কিন্তু গানটা বেশি শুনবো, ঠিক আছে?
1: ওকে,
0: চলো তো শুনবো।
1: এবার একটু ভিন্ন স্বাদের একটি গান শোনাচ্ছি, একটি মলয়া সঙ্গীত এবার পরিবেশন করছি,
0: চলো।

0: কি ভালো, কি যতটা আমার মনে হচ্ছে এই গানটা মনমোহন দত্তের গান।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনমোহন দত্তের লেখা।
0: বাহ, অসাধারণ গান। তো এই গানটাতে একটা সুন্দর কথা আমি শুনতে পেলাম, সেটা হচ্ছে নেশা। এখন কিন্তু নেশা মুক্তি ব্যাপারে কিন্তু সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন কার্যক্রম কিন্তু হাতে নিচ্ছেন। তুমি কি বলতে চাইবে, নেশাটা আসলে এই যে যুব সমাজের মধ্যে নেশাটা মনে হচ্ছে খুব বাড়বাড়ন্ত রয়েছে, এই নিয়ে কি বলবে? কি, তুমি তো একজন যুব প্রতিনিধি।
1: আমি মনে করি আসলে কি, এখনকার সময়ে বেশিরভাগই মানে খুব কম বয়স থেকেই নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি একটু কম বয়স থেকে, বা আমি চেষ্টা করবো যে প্রত্যেক যারা গার্ডিয়ানরা আছে তারা যদি তাদের সন্তানকে এরকম গান বাজনা বা কোনো আর্ট বা অন্যান্য কোনো
0: এক্সট্রা কারিকুলাম যে কাজগুলো
1: মধ্যে যদি ছোট থেকেই ইনভলভ করে দেয়, তাহলে আমার মনে হয় বাচ্চারা অন্যদিকে আর দূর হবে না বা নেশার দিকে আর ঝুঁকি ভরবে না।
0: ওই ওই মানে সংস্কৃতির ছোঁয়াটা চাই, ঠিক আছে না? সঠিক সংস্কৃতি যদি প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে এসে যায় না, তাহলে হয়তো ওরা ওদিকে ছুটবে না। এই এই এই যে গান বাজনার নেশা, সেটা যদি ঢুকে যায় একবার, তাহলে কিন্তু তার জীবনটা অনেক পরিবর্তিত হয়ে যাবে। তো পড়াশোনার পাশাপাশি নিশ্চয়ই যারা যুবকরা রয়েছে তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি চর্চা করে, তাহলে নিশ্চয়ই নেশার হাত থেকে আমরা আমাদের সন্তানদের অনেক বেশি দূরে রাখতে পারবো। তো টুটন, এবারে কি শোনাবে?
1: এবারে আরেকটি বাউল আঙ্গিনার ভক্তিগীতি একটা শোনাচ্ছি।
0: চলো, আজকে কিন্তু আমরা ভক্তি সঙ্গীতই শুনছি, লোক আঙ্গিকের ভক্তি সঙ্গীত। আর যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে সামনেই রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা আমরা সবাই সামিল হতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমার মনে হয়েছে যে লোক আঙ্গিকের যে ভক্তিগীতিগুলো সেইগুলো নিয়ে একটা অনুষ্ঠান করা যাক। তো টুটন আমাদের শোনাচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন ওকে। চলো পরের গানে যাই।

0: ওই স্বামীজি স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না, যে বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। আসলে ঈশ্বরের তো রূপের আর শেষ নেই না, বলছে যে যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণের বাণী, যত মত আছে ততটা পথ আছে যাওয়ার। তো সত্যি মানে ওই এই গানগুলো শুনে সেই কথাটাই মনে হচ্ছিল। এই গানটা কার লেখা?
1: এই গানটা
0: বিজয় সরকার অসাধারণ একটা গান, যে গানে আমরা জানতে পারি যে এই গানটার মধ্যে দিয়ে ঈশ্বরকে উপাসনা করা যায়। এবং ঈশ্বরের যে বিভিন্ন প্রকৃতি রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে, যেমন জগন্নাথ দেবের প্রকৃতি, সেটারও একটা ইতিহাস রয়েছে, কিন্তু তুমি নিশ্চয়ই জানবে। তো সেরকমই মানে ঈশ্বরের কাছে যাওয়ার তো বিভিন্ন পথ রয়েছে, কিন্তু আমরা কতটা সেই পথে যেতে পারছি, তাই না? তো সেই পথ খোঁজার জন্য প্রয়াসটা হওয়া চাই, প্রয়াসটা দরকার। এবং ওই যেটা একটু আগে বলছিলাম যে নেশা আর ঈশ্বরের নেশাটা হওয়া চাই,
1: একদম
0: সেটাই। এবারে কি শোনাবে?
1: এবারে একটি লালন গীতি শোনাচ্ছি, তাও ভক্তি আঙ্গিনা।
0: আজকে আরেকটা কথা না বলে পারছি না, গৌরাঙ্গ যথেষ্ট ভালো ম্যাচিউর বাজাচ্ছে। গৌরাঙ্গকে অনেক অনেক শুভেচ্ছা, এত ভালো বাজাচ্ছ তুমি, তোমার ফিউচার আরো বেশি সুন্দর হোক, ভবিষ্যতে তুমি যেন তোমার হাত যেন আরো বেশি চলতে থাকে, অনেক বেশি। এবং সুশান্ত তো বলে লাভ নেই, সুশান্ত যথেষ্টই ভালো। চলো এবার যাব পরের গানে। তো বন্ধুরা, আজকে তারানাতে আপনারা শুনছেন লোকআঙ্গিকের ভক্তিগীতি, আমাদের শোনাচ্ছে তরুণ প্রজন্মের শিল্পী টুটন ঘোষ শান্তির বাজার থেকে। এবং টুটনকে ঢোলকে এবং শ্রীখোলে সহায়তা করছে গৌরাঙ্গ দেবনাথ, সঙ্গে করতালে সুশান্ত দেবনাথ। চলো যাই।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লাগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রাম জি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময় উপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কাচ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আর চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরে কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গত রাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা, ককটুমা পড়িব কিশোর দেববর্মা, তিনি নি ককটুমানি বুবাক রক্ষা, কেন্দ্রনি কামি হামকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা, তিনি বিজেপি রামজি মিশননি খবজাক হাস্তে রক্ন পুইলা খেপনি খকনই সিবা সাই রেজাকনি বকবাং রাং রেজাক্ষা ভারতনি আশোক ফাংবাই খানানি সিমি কেরালানি কুচুব সালনি রমুই ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডেস্টিনেশন তীরপ্রা বিজনেস কনক্লেভ নিশাই নিজিডক হাস্তেও মজম গবাং রং ফনাংনানি সেপ্ন হায়ুনি বুসকাং রমৈতি সানানি দাংসাঙ্গি বাসওয়ানো আগরতলানি সিমি আসামনি করিমগঞ্জ জরা সিংফ্রেংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই তাবুক ককটুমা শুক্রবৈ কেন্দ্রনি কামি হামক্রে মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা বিজেপি রামজি কেরং বিসি নিশাই নিশিবান অজুলাই তালনি সাল পুইলানি সিমি সারি সামু ফুনাংজাকা ভিডিও কনফারেন্সনি বিসিংটি অমিসিনি খবজাক হাস্তে রকন তিনি বনৈশিবা রাসাই রেজাকনি ব গবাং পুইলা খেপনি রাং রেখা অবনি লগি লগি ব বেবাক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাই রকনি কামি হামক্রাই মন্ত্রী রক বাই বিজেপি রামজিনী সামুং সারি টিসামান তুই ককলাম্ব সালাকিয়া মন্ত্রী সাকা অপুইলা খেপনি রাং রেমানি নাহারমু অংখা সামুং টাংমানি সালসিবানী বিসিং ইয়াগুলনি রাং রি রানানি বতাইব সাকা এম জি এন রেগান সারিতিসা সুকনা বাকে বিসিক থামনি গবাং জরা নাংখা ফিয়া বিজেপি রামজি হাক্তর গনাঙ্গি সালসানি বিসঙ্গন সল খেলাই জাকা বিজেপি রামজিনী সামুং তাংমানি ইয়াগুলনি রাং রাও সি বাংরে জাকা তাবুকনি সিমি হাক্তরনি কাইসাসুক হাস্তেও ফানো ইয়াগুলনি রাং খক থামরে থামরানি বাংয়া অংলাক কামি হামকারী মন্ত্রী সাকা অ তাংবুতাং চারিটি সানা বাকে রাংনি মূসা বিয়াল অংলাক স্রাই স্রাই খ্লাই সুকনা বাকে ফেস অথেন্টিকেশন জিও টেগিং ন খবই কটালকু টাংসে ফুনাং সুকনানি সাকা ফান রেজাকা ভারতনি আশোক ফাংবাই খনানি সিমি কেরালানি কুচুয় সালনি রমুই ব্রিক্স উমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানো বরৈ তাইসরাই হামক্রাই কক সংলাই নক সাকা ব্রিক্স আদং হাক্তনি হাফংনি উমর গনাং তাংফাং রক অ পান্ডাও মানজাগনে বরক জুদা জুদাও ব্রী রকন ফান গনাং তাই বরকনি অজা উমুং নতই কগলাম সালাইনে কিসাসক বরক নাংকুক নাংসুকমাও সুবা লাইমা তাইব বাংরেনাতেই কক বিতি রকন অ কগলাম ব সালাইনে পান্ডাও নাইকল মুং তাই ব্রী রক অজা উংথানি মানজুক মুং বুড়ি রকন ডিজিটাল তাই রং থঙ্গ খপনানি দারা খামারি তাই নবা টিবার ফেরমুঙ্গ নাইমুথাং তাই চামুং কাহম বুড়ি রকনি সামুং তুই ককবিতি রক অ কগলাম ব সালাই জাগানে এআই এবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কমথিংনা এবা নাইকলমুংনি ইয়াপরিণ তুই রাষ্ট্রসংঘনি পইলা গ্লোবাল ডায়লগস গ অমানজাকনা বাকে কেন্দ্রনি বুইহা মন্ত্রী ইয়াকসু কৃতিবর্ধন সিংনি অজমাবাই ভারতনি আদং বদল কাইসা খনা সুইজারল্যান্ডনি জেনেভাও থাঙ্গানে বুইহা কক সংলাইনক সাকা গ্লোবাল ডায়লগস অন এআই গভর্নেন্স ইংখা রাষ্ট্রসংঘনি গসিজাক তাই গবাংমা দায়লাইজাক বেরামনি ডাংসা কাইসা জে ডাংসা যতনি নাইমথানি ককটি সামুং বাই খাজাকমানি বিসি নৈসাই নৈসিব্রী সেপ্টেম্বর ফ্যাক অফ দ্য ফিউচারনি বখাক অঙ্গি গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টনি বিসিঙ্গ অ সাকথারমুং নাহারজাকা

কেন্দ্রীয় পেট্রোলিয়াম তাই গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি সাকা ইথাইল কোনো কেটাল খাকামুংয়া তাই অববিসি সারানি বকবাং রমই অবন সামু ফনাজাগী ফাই দঙ্গ রাজস্থানী লোক কথুম লাইমুং কাইসা পান্ডব মূসং পুরী সাকা হাফাং কথাংনি মুসং জাকনাই বুলমানী সামু বুতাংমতী খামুং গনাং কক তি সামুং লামসক ব সাকা মেথেবী সাকা হাফাং অবনতী কক বিটি কগলাম রকন বরকনি সামু বুতাঙ খপনাই তাই নাংমানি সুনাম ফিরনাই রামনগর স্পোর্টিং ক্লাবনি সাকথারমা বাইতিনি বলংতের কতরনি সামু বুতাং রকন রেকসাওই ফাংচারা কাইমানী পান্ডান সংসাই রেখা বলং হালং রকনি বলং হালং রকন খাতুই না রকনানি অকক্তমান সাহরে রানী বাকেন সাকথার জাকা অ সামু বুতাং অকক্ন সাকা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র এবং এমএলএ দীপক মজুমদার বদাল বিদাল বেরেমনি ফাংচারন ব কাইখ্যা তাই যতন কইখ্যা গবাংকে ফাংচারন কায়ী বলং হালং রকন তাইব খাতুই না রকনানি বাকে অক্লাবনি সাজাকা থিনাঙ্গ হাইন অমহাই সামু বুতাং রক চয়াউইন টংনাই পান্ডব মানজাকা অক্লাবনি তাঙ্করা চন্দন চন্দ কাসকু বাবুল রায় আকশ হং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মাননি বাকি লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক নি প্লাটফর্ম এআই আর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল হব আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মাননাকে টুইটার এব এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআই আর নিউজ আগরতলা তাই ইউটিউব হব আকাশবাণী নিউজ আগরতলা নাইনে নাঙানে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলানে হাপানিয়ানি হায়ং বেরেমনি বাণী খোলাও অ জুলাই তালনি সালচুকুতাই সালচি সালমারি ও সংসার জাকনাই ডেস্টিনেশন তিরপুরা বিজনেস কনক্লেভ 2026 অ থাইন তিনি বেড়াইনাই কথা বেড়াইনা থাঙ্কা বেড়াইনা ফ্রু বেড়াইনাই ফ্রু ব তাবুক তিয়ার অঙ্গি টংমানো নাইখাতাই গ্রংজাক তাংফাং রক বাই কগলাম সালাইমানী পান্ডাও মানজাকা মন্ত্রীরা সাকা অ কনক্লেভ ন তিরপুরানি খবজাকমুং চরনাই তাই রাং ফুনাং মুংনি বিসিং তৈ হামক্রাইনি মারি খলাইতি সানা বাকি হাফাং কক রেজাক বটাইব সাকা হাস্তেও মজম রাং ফুনাংনানি সেপন সামুং ফুনাঙ্গী হায়ুনি বুসকাং রমিতি সানানি দাংসাঙ্গী বাসাওন অববাই রাং ফুনাংনাই সুনামখর বুগ্রাতাই রাইদা সুনাম সুনাম নাইরক থানসা অঙ্গী তিরফ্রানি রাং থং হামারিও লামা কেতালন তৈ কগলাম সালাইন আগরতলানি সিমে আসামনি করিমগঞ্জ জরা সুংফেরাংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই মি আগরতলানি বাদারঘাট রেল স্টেশন পান্ডা কাইসানি বিসিংটি খে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা সাহা বানা ফুনুগী অ ইলেকট্রিক ট্রেন ন আগরতলানি সিমি চেঙ্গী রেখা অবনি বিসিংটি অ ট্রেন ককটি সাল ন সালব্রুম ব্রুম ফুং দামসিনী তামুই সতি নই চিনি সিমি আগরতলানি সিমি করিমগঞ্জনি বেখাক লামরুয়ান অ ট্রেন ডিপোনি দামসা ও করিমগঞ্জ ও সগৈ নাই অ ট্রেন ডিপোনি দামসা তামুই সটি দামসি ও করিমগঞ্জনি সিমি আগরতলানি বেখাক লামরুয়ান সিনিয়র ফ্রংনাই ফ্রংনাই জগ্রকনি বাগৈ টেট কেরং কারৈ রেনা সানে তিনি টিজি টি এ টাই টি টি এইচ বি রুটনি গঠাজাক সাকথারমা বাই আগরতলা ও হিমবটক তাই পান্ডা সংসার জাকা আর কক না রেখা স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ানি কাসকু দ্রুপ শেখর মন্ডল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রুটনি আশিস চৌধুরী আকশং ডিওয়াই এফ আই ডুগলি বেডাকনি কনভেনশন তিনি বরদুয়ালিনি কৃষ্টি ভবন সংসার জাকা আর কক না রেখনাই বক্রক মানজাকা ডিওয়াই এফ আইনি বেবাক ভারতনি তাঙ্করা হিম ঘনরাজ ভট্টাচার্য আর কুবুনি বিসিং ব কক না রেখা সপ্তসি দেব আকশং ফিফা ওয়ার্ল্ড কাপনি রাউন্ড অফ সিক্সটিনি জরা সংজাকনরগী তিনি হরনি তাই খনাফুংনি আইদ্রব কাইনি ম্যাচ এংনাই ফুলিয়া ম্যাচ ভারতনি জরান রগী তিনি হরনি দামসি সাতামুই সতি থামসি সাতামফ্রু ব্রাজিল বাই নরওয়েনি থাইমুং নাই আবুনি ইয়াগুলো ম্যাচ এংনাই ভারতনি জরানো রগী খনাফুং আইদ্রবনি দামসি বা তামুই সতি থামসি তামফ্রু মেক্সিকো বা ইংল্যান্ডনি বদল থাইয়ান
त्रिपुरा क्रिकेट एसोसिएशन बाय कम थिंग जाक हास्ते बेरम ने सीनियर क्रिकेट ने एलिट पुल ने तीन थमुंग का संखा धर्म नगर संसद जाक थमुंग तेलमुरा विकेट कायदक बाय कलिया सहन मेसन खा बिलुनिया जुवाले जाक उदयपुर ताई सोनामुरा नि थमुंग वाते नि बागे कारे रना नांखा यांग प्लेट पुल ने उदयपुर संसद जाक थमुंग कमलपुर थामसिस नि रान बाय कांचनपुर नो मेसन खा नगवातैबानि सकांगबारिया कंगमुंग साजाका बुसकांग दाम नै सिब्रियो हासेनि जता हांकनि आमसै रगन फेरांखगै गोबांखे वाते वाउइ मानो नै हजाकमुंग रखा नगवातैबार नायखुं आबोन कारै गोरों साकुरुंसो थाय रगबो बेलायखे तुङै फानो मानो नै साजाका खना सालनि तुङारि साको 36 डिग्री सेल्सियस थाय खामाव नैसि 4 डिग्री सेल्सियस नि गानगनि व तंगै मानो तिनि सालनि तुङारि तंखा साको 36.4 डिग्री सेल्सियस थाय खामाव 26.4 डिग्री सेल्सियस तब खान हाय पाइथक तैसा कक्तुमा बुबरा केन्द्र ने कामी हामक्रे मंत्री शिवराज सिंह सोहान साका तीनी बीजेपी रामजी मिशन खब्जा खास्ते रखन पुल्या खेपनी खक नुसीबा साय रिजाकनी बकबांग रंग रिजाका भारत ने आसुक फांग बाय खनानी सिमी केराला ने कुचुआ सालनी रमई ब्रिक्स वुमेन वर्किंग ग्रुप ने पांडा संसार जगने मंत्रकर प्रोफेसर डॉक्टर मानिक साहा साका डेस्टिनेशन त्रिपुरा बिजनेस कॉन्क्लेव नुसाई नुसीदक हास्ते मजम गोबां रंग फनांगनानै सेपनो हायुंनि बुसकांगो रमैति सानानै दांसा अंगै बासावानो आगरतलानि सिमि आसामनि करिमगंज जरा सोंफेरांनि मेमो ट्रेन खोनाफुंनि सिमि जराते लाइसनाय कक्रा कक्तमा पुरिमुं तीन बागन पाख्या हुलनि कक्तमा आवाइंगोन खोनाफुंनि दामसेनि तामै सति ब्रिजिवा